0: হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায়
1: কথায়। Experience an unforgettable evening with the legendary Hari Haran. Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
2: Radio partner, radiobanglanet.com.

এদের অধিকাংশেরই বাসস্থান হয়ে উঠলো সেই বলতে গেলে মধ্য ও উত্তর কলকাতায় গজিয়ে ওঠা একের পর এক মেস বাড়ি। ঘর জুড়ে সারিবদ্ধ রক্তপোষে শোয়ার ব্যবস্থার, আর তাছাড়া দুবেলা উদর পূর্তির জন্য বহাল হলো রান্নার ঠাকুর, যাদের অনেকেরই মানে অনেকেই কিন্তু থাকতেন উৎকলে। শহুরে গেরস্থ বাড়ির হেসেল সামলানোর কাজ ততদিনে যাদের একছত্র আধিপত্য ছিল সেটা কিন্তু ছিল এই উৎকলবাসীদের। শহরে যখন দিনের দিন বা দিনের পর দিন এভাবে মেসের সংখ্যা বাড়তে শুরু করলো, তখন আবার আরেকটা নতুন সমস্যা দেখা দিল। কি সমস্যা সে নিয়ে কথা হবে অবশ্যই গানের ওপারে। শুনতে থাকুন, সঙ্গে রাখুন রেডিও বাংলা net.com কে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আপনাদের সঙ্গে আড্ডা দিতে আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর আজকের প্রবাসী মন অনুষ্ঠানে আমরা কথা বলছি স্পাইস হোটেল নিয়ে। বন্ধু, কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম যে কলকাতা শহরে একটা সময় যখন দিনের পর দিন মেসের সংখ্যা বাড়তে শুরু করলো, তখন কিন্তু একটা নতুন সমস্যা দেখা দিল। থাকার বন্দোবস্ত করা গেলেও বিবিধ কারণে বেশ কয়েকটি মেসে খাবারের ব্যবস্থা করা খুব চাপের হয়ে গেল। ফলে কিছু মেস বাড়ি কিন্তু রান্নার পাটটাই উঠিয়ে দিতে থাকলো। অন্যদিকে যেসব বাড়িতে রান্নার ব্যবস্থা বহাল রইল, সেখানে বহিরাগত বোর্ডারদের কেউ কেউ পরিচিতদের হাত ধরে নগদ গুণে পাত পাড়তে শুরু করলেন। কিন্তু স্থায়ী বাসিন্দাদের সামলে নতুন খদ্দেরদের চাহিদা মেটানো খুব সহজ কথা ছিল না সেই সময়। এই যখন অবস্থা, তখনই প্রয়োজন দেখা দিল পরিযায়ীদের অন্য সংস্থানের স্থায়ী সমাধানের। নতুন ব্যবসার সম্ভাবনা জরিপ করে কলকাতার বুকে কিন্তু সেই সময় গজিয়ে উঠল পরপর ভোজনশালা, যেখানে সস্তায় ভরপেট খাবার সুবন্দোবস্ত শুরু হয়ে গেল।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

বন্ধু, প্রবাসী মন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি, আপনার বন্ধু সুস্মিতা। আজকে প্রবাসী মন অনুষ্ঠানে আমরা কথা বলছি পাইস হোটেল নিয়ে। বন্ধু, পাইস হোটেলের শিকড় কিন্তু লুকিয়ে রয়েছে ভ্রমণ পথিক বাঙালির সুপ্রাচীন তীর্থপথে। পর্যটনের নেশায় বিদেশ বিভুঁইয়ে পাড়ি দিলে মালপত্তরের তালিকায় হাঁড়ি কড়াই খুন্তি নেওয়ার রেওয়াজ কিন্তু বরাবরই চলে গেছে। কোনো মঠ মন্দির বা ধর্মশালায় রাতের আশ্রয় মিলে গেলে ছাদা খুলে বাসনপত্তর বার করে কাঠের আঁচে চাল ডাল চাপিয়ে খোরাকির ব্যবস্থা করা জানা ছিল আগেই। তীর্থযাত্রায় বাংলার বাইরে পা ফেললে বহু দুর্গম অঞ্চলে চটির ব্যবস্থা প্রাচীনকাল থেকেই কিন্তু বহাল রয়েছে, কিন্তু সেখানকার খাদ্যাভ্যাসের মধ্যে বা সেটার সঙ্গে মানিয়ে নেওয়া খুব একটা সহজ কথা নয়। অবাঙালি রসনায় খিদের জ্বালা মিটলেও ভেতো বাঙালির তৃপ্তি কিন্তু ওই খাদ্য অভ্যাস করে হয় না। অতএব চাহিদা বুঝে দিকে দিকে কিন্তু সেই সময় গড়ে উঠেছিল বাঙালির জীব সোয়া ভাতের আস্তানা। আরও কথা হবে

0: বাঙালি মানেই গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারুর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট ডট কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।
3: তোমার শীতল লক্ষা আর আমার ময়ূরাক্ষী, তোমার ভৈরব আর আমার রূপনারায়ণ, তোমার কর্ণফুলী আর আমার শিলাবতী, তোমার পায়রা আর আমার পিয়ালি, এক জল এক ঢেউ এক ধারা, একই শীতল অতল অবগাহন, শুভদায়িনী শান্তি। তোমার চোখের আকাশের রোদ আমার চোখের উঠোনে এসে পড়ে, আমার ভাবনার বাতাস তোমার ভাবনার বাগানে ফুল ফোটায়, তোমার নারকেল সুপুরি অশোক শিমুল আমার তাল খেজুর শাল মহুয়া, এক ছায়া এক মায়া একই মুকুল মঞ্জরি, তোমার ভাটিয়াল আমার গম্ভীরা, তোমার শাড়ি জারি আমার বাউল, এক সুর এক টান একই অকুলের আকুতি, তোমার টাঙ্গাইল আমার ধনেখালি, তোমার জামদানি আমার বালুচর, এক সুতো এক ছন্দ একই লাবণ্যের টানা পড়েন চলেছে একই রূপনগরের হাতছানিতে। আমরা এক বৃন্তে দুই ফুল, এক মাঠে দুই ফসল, আমাদের খাঁচার ভিতরে একই অচিন পাখির আনাগোনা। আমার দেবতার থানে তুমি বটের ঝুড়িতে সুতো বাঁধো, আমি তোমার পীরের দরগায় চিরাগ জ্বালি, আমার স্তোত্রপাঠ তোমাকে ডাকে, তোমার আজান আমাকে খুঁজে বেড়ায়। আমাদের এক সুখ এক কান্না এক পিপাসা, ভূগোলে ইতিহাসে আমরা এক, এক মন এক মানুষ এক মাটি এক মমতা, পরস্পর আমরা পর নই আমরা পড়শি, আর পড়শি তো আরশির মুখ, তুমি সুলতানা আমি অপূর্ব, আমি মাহবুব তুমি শ্যামলী, আমাদের শত্রুও সেই এক যারা আমাদের আস্তমস্ত সোনার দেশকে খণ্ড খণ্ড করেছে, যারা আমাদের রাখতে চায় বিচ্ছিন্ন করে বিরূপ করে বিমুখ করে। কিন্তু নদীর দুর্বার জলকে কে বাঁধবে, কে রুখবে বাতাসের অবাধ স্রোত, কে মুছে দেবে আমাদের মুখের ভাষা, আমাদের রক্তের কবিতা, আমাদের হৃদয়ের গভীর গুঞ্জন। তুমি আমার ভাষা বলো, আমি আনন্দকে দেখি, আমি তোমার ভাষা বলি তুমি আশ্চর্যকে দেখো, এই ভাষায় আমাদের আনন্দে আশ্চর্যে সাক্ষাৎকার, কার সাধ্য অমৃত দীপিত সূর্য চন্দ্রকে কেড়ে নেবে আকাশ থেকে। আমাদের এক রবীন্দ্রনাথ এক নজরুল, আমরা ভাষায় এক ভালোবাসায় এক মানবতায় এক, বিনা সুতোয় রাখি বন্ধনের কারিগর, আমরাই একে অন্যের হৃদয়ের অনুবাদ, মর্মের মধুকর মঙ্গলের দূত, আমরাই চিরন্তন কুশল সাধক।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন, মন যখন নিরুদ্দেশ।

হ্যাঁ বন্ধু, প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি, আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, যেটা আপনাদেরকে বলছিলাম যে একটা সময় চাহিদা বুঝে দিকে দিকে কিন্তু গড়ে উঠেছিল বাঙালির পছন্দের ভাতের আস্তানা। হা ভাতে বঙ্গ সন্তানের জঠর জ্বালা জুড়াতে আমরা দেখি যে দেশ বিদেশে ভাতের হোটেল চালু করলেন বিভিন্ন রকমের বাঙালিরাই, যাদের পিছনে দাদা বৌদি দিদি ও মাসিমাদের ভূমিকা কিন্তু অনস্বীকার্য। কলকাতার সাবেক পাইস হোটেলগুলির পাশাপাশি বঙ্গ খাদ্য সংস্কৃতি তাদের ভূমিকাও কিন্তু বেশ উল্লেখযোগ্য। সপরিবার প্রমোদ ভ্রমণ, তীর্থযাত্রা বা কর্মক্ষেত্রে বদলির ক্ষেত্রে আমরা দেখি যে ভিন রাজ্যে পাড়ি দেওয়া বাঙালিদের জন্য কিন্তু ভারত জুড়ে গড়ে গজিয়ে উঠেছিল অসংখ্য বোর্ডিং হাউস আর তার সঙ্গে ভারতের হোটেল। খানিকটা সেই ধারা অনুসরণ করেই পরবর্তীকালে মেসবাড়িগুলিতে চালু হয়েছিল ভাতের হোটেল। সেই সময় মাত্র 2-4 পাই খরচা করলেই সেখানে কিন্তু পেট ভর্তি খাওয়া পাওয়া যেত, আর শহরে সেই সব ভাতের হোটেল তাই কিন্তু চলতি জবানে একটা পরিচিতি লাভ করলো। সেই পরিচিতিটা লাভ করলো হচ্ছে পাইস হোটেল নামে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
2: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
1: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcenter.co.uk.
3: Radio partner, radiobanglanet.com.
4: Shunchen, radiobanglanet.com. Bisher Bangalir Annotamo Thikana.

হ্যাঁ বন্ধু, প্রবাসীমান অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি, আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, নগর জীবনের খরচ সামলাতে হিমশিম খাওয়া খাইদের কথা ভেবেই কিন্তু পাইস হোটেলের সামান্য খরচে পেট ভরাতে ভাত ডাল সবজির দ্বিধা যোগান থাকতো শুরু থেকেই। সঙ্গে মাছ বা মাংস নিলে একটু বাড়তি খরচা পড়তো। গ্রাহকদের ট্যাগ সুরক্ষিত রাখতে আমরা দেখি যে এইসব আদি ভোজনালয়গুলো ভালো খাবার আর যে খাবার স্বাস্থ্যসম্মত খাবার সেইটা যোগানের কিন্তু চেষ্টা করতেন। কাজের খাতিরে ঘর ছাড়া মানুষেরা যাতে হোটেলের খাবার হজম করতে না পেরে খামোখা পেটের সমস্যায় কাবু হয়ে না পড়েন, সে খেয়াল কিন্তু অবশ্যই এই ভাতের হোটেলগুলো রাখতেন সব সময়। তাই তেল মশলার কালো আতি কিন্তু এইসব খাদ্যশালায় মানে সেই সময় কিন্তু চলতো না একদমই।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপা গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা হয় যদি, আবার বছর কুড়ি পরে হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে, তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে, তখন হলুদ নদী নরম নরম হয় স্বর কাশ হোগলায় মাঠের ভিতরে, অথবা নাই কো ধান খেতে আর ব্যস্ততা, নাই কো আর হাঁসের নীড়ের থেকে খড়, পাখির নীড়ের থেকে খড় ছড়াতেছে, মনিয়ার ঘরে রাত শীত আর শিশিরের জল। জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার, তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারে আবার, হয়তো এসেছে চাঁদ মাঝরাতে একরাশ পাতার পিছনে, সরু সরু কালো কালো ডালপালা মুখে নিয়ে তার শিরিষের অথবা জামের ঝাউয়ের আমের। কুড়ি বছরের পরে তখন তোমারে নাই মনে, জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার, তখন আবার যদি দেখা হয় তোমার আমার, তখন হয়তো মাঠে হামাগুড়ি দিয়ে পেঁচা নামে, বাবলার গলির অন্ধকারে অসথের জানালার ফাঁকে কোথায় লুকায় আপনাকে, চোখের পাতার মতো নেমে চুপি কোথায় চিলের ডানা থামে, সোনালি সোনালি চিল শিশির শিকার করে নিয়ে গেছে তারে, কুড়ি বছরের পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে।
2: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

বন্ধু, গানের পর আপনাদের সঙ্গে আড্ডা দিতে আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, সেই কালে সামাজিক রীতি মেনে ভাত বেড়ে দেওয়া হতো কলা পাতায় এই পাইস হোটেলগুলিতে। মাটির ভারে পানীয় জলের ব্যবস্থা ছিল। কালের সঙ্গে পাঞ্জা কষে শহরের বুকে টিকে থাকা প্রাচীন এইসব ভাতের হোটেলে আজও কিন্তু সেই ধারা অনেক জায়গাতেই বজায় রয়েছে। এখানকার হেসেলে এখনো কিন্তু রান্না হয় ঘানিতে পেশা সর্ষের তেলে। প্যাকেটযুক্ত গুঁড়ো মশলা ব্যবহার করা হয় না, অনেক জায়গায় কিন্তু ব্যবহার করা হয় হামানদিস্তা বা শিলনড়ায় বাটা মশলা। আর মেনে চলা হয় আদিকাল থেকে চলে আসা রন্ধন প্রক্রিয়া। মাটিতে বসে খাওয়া ছিল তখনকার দিনের রেওয়াজ, যা আজও কিন্তু বহাল রয়েছে কয়েকটা এই ভাতের হোটেলে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।
3: আপনি শুনছেন রেডিও বাংলা .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

প্রবাসী মন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার, মানে আপনার বন্ধু সুস্মিতার, আপনাদের কাছ থেকে প্রবাসী মন অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে নোট করে নিন আমার ইমেল অ্যাড্রেসটা, যেটা হলো probasimon@radiobanglanet.com, probasimon@radiobanglanet.com। আর শিগগিরই পাঠিয়ে দিন আপনার ইমেল আমাদেরকে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পেজকে লাইক করতে পারেন, আপনাদের যদি কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।

সে অনেক বছর আগের কথা। সময়টা ছিল 1768 সাল। ইংল্যান্ডের এক নাবিক জেমস কুক বেরিয়ে পড়লেন জাহাজ নিয়ে পৃথিবী প্রদক্ষিণ করতে, আর ঘুরতে ঘুরতেই আবিষ্কার করে ফেললেন নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। কিন্তু কোথাও গিয়ে বসে থাকাটা বোধহয় তার পছন্দ ছিল না, তাই ঘোরার নেশায় আবার বেরিয়ে পড়লেন রেজলিউশন ও অ্যাডভেঞ্চার নামের দুটি জাহাজ নিয়ে। আর তারপর 1778 সালে খুঁজে পেলেন ক্রিসমাস ও হাওয়াই দ্বীপ। সেই থেকেই হাওয়াই দ্বীপের সৌন্দর্যের কথা ছড়িয়ে পড়ল সারা পৃথিবীতে। সেই সুন্দর হাওয়াই দ্বীপের কথা এতবার শুনেছি যে এবার ঠিক করে ফেললাম হাওয়াই ঘুরতেই যাব। আর প্রায় সাথে সাথেই যোগাযোগ করলাম গ্লোবের সাথে। তারপর কয়েকদিনের মধ্যেই আমার হাতে এসে গেল ফ্লাইটের টিকিট আর হোটেল বুকিংয়ের ডিটেলস, আর সাথে এমন একটা লোভনীয় আইটিনারি যেটা দেখার পর থেকে আমার কিছুতেই আর তরসই ছিল না। এভাবেই একদিন এসে গেল সেই দিনটা, আমি উঠে বসলাম হাওয়াই দ্বীপে যাওয়ার ফ্লাইটে। ফ্লাইটটা আমায় নামিয়ে দিল হনুলুলু এয়ারপোর্ট। হ্যাঁ, হাওয়াই যেতে হলে আগে পৌঁছতে হয় হনুলুলুতে। দিল্লি আর টোকিও হয়ে তারপর আমার ফাইনাল ডেস্টিনেশন এয়ারপোর্ট হনুলুলু, আর তারপর হনুলুলু থেকে আর একটা শর্ট ডিস্টেন্স ফ্লাইট করে হাওয়াই। আমরা ঘুরবো আর শুনবো এই ট্যুরের কথা, তবে তার আগে শুনে নেব আমার পছন্দের তিন তিনটে গান। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ব্রেকের পর ফিরে এলাম, আমি কৌশিক, আর আজ আমি আপনাদের নিয়ে এসেছি হাওয়াই। উত্তর প্রশান্ত মহাসাগরে দারুণ সুন্দর প্রকৃতির মাঝে নিজের রূপের ডালি সাজিয়ে বসে আছে এই হাওয়াই দ্বীপ। আগে এই দ্বীপপুঞ্জ স্যান্ডউইচ দ্বীপপুঞ্জ হিসাবে পরিচিত ছিল। হাওয়াই একমাত্র আমেরিকান রাষ্ট্র যা আমেরিকা মহাদেশের মূল ভূখণ্ডের বাইরে অবস্থিত। নিখুঁত সমুদ্র সৈকত, আরামদায়ক ওয়েদার, রকুমারি জানা অজানা সব ফুল গাছ, বিরাট উঁচু আগ্নেয়গিরি, সবুজ ঘন জঙ্গলে ঢাকা প্রকৃতি, আর তার সাথে আদিবাসীদের নাচ আর গানের এক অপূর্ব মিশ্রণ এই হাওয়াই। হাওয়াই দ্বীপপুঞ্জ 18টা দ্বীপ মিলে গঠিত, যা প্রায় 2400 কিলোমিটার পর্যন্ত প্রসারিত। তবে তাদের মধ্যে 8টা দ্বীপকে প্রধান দ্বীপ হিসাবে বিবেচনা করা হয়। সেগুলো হলো নিহাও, কাউ, উহু, মোলোকাই, লানাই, কাহুলাওয়ে, মাউই এবং হাওয়াই দ্বীপ। আর এই হাওয়াই দ্বীপটাই এখানে বিগ আইল্যান্ড নামে পরিচিত। বিশ্বের অন্যতম দর্শনীয় এই পর্যটন কেন্দ্রে প্রতি বছর প্রায় 7 মিলিয়ন দর্শনার্থী আসে ঘুরতে। এই হাওয়াই এক অদ্ভুত সুন্দর দেশ। এখানকার মূল ভাষা হলো ইংলিশ, এছাড়াও এখানে প্রচুর জাপানিজ, ফিলিপিনোজ, জার্মান এবং পর্তুগিজ রয়েছে বহু বছর ধরে। তাই এই দ্বীপে যেরকম সাংস্কৃতিক বৈচিত্র্য দেখা যায়, ঠিক সেরকমই রয়েছে রকমারি সব খাবার। তবে এখানে আসলে জাপানিজ আর কোরিয়ান খাবারের পাশাপাশি এই অঞ্চলের আদিবাসী কুইজিনগুলো কিন্তু একবার ট্রাই করাটা অবশ্যই মাস্ট। শোনাবো আমার এই হাওয়াই ট্যুরের কথা, এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই। ব্রেকের পর এক্ষুনি ফিরে আসি, আমি ঘুরবো আমরা হাওয়াই। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
4: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
3: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
0: Radio partner, radiobanglanet.com.
5: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
6: পেটকাঠি চাঁদিয়াল, পেটকাঠি চাঁদিয়াল, মোমবাতি বজ্ঞা, আকাশে ঘড়ির ঝাঁক, মাটিতে অবজ্ঞা।

তেরো রিক্সা চালাচ্ছে, আকাশে ঘড়ির ছাক ছেলেটাকে ডাকছে। বয়স বারো কি তারও বড় জোর চোদ্দ, রিক্সা চালাতে শিখে নিয়েছে সে সত্য। ছেলেটার মন নেই প্যাডেলে বা ছাক্কায়, ছেলেটার মন নেই প্যাডেলে বা ছাক্কায়, ওই তো লেগেছে প্যাঁচ চাঁদিয়ালে বগ্গায়।

ওই ছোঁড়া, আরে ওই ছোঁড়া মল যা, আত্মা তো তোর কি সবার বাবুটি দেন রে গেমেকে হুমকি। বাবুর খেকানি শুনে সম্বিত ফিরে পায়, ছেলেটা যে করে হোক রিক্সা চালিয়ে যায়। এ কিশোর পারবে কি এই বোঝা টানতে, এই বাবু কোনোদিন পারবে কি জানতে, এ কিশোর পারবে কি এই বোঝা টানতে।

0: কাটি চাঁদি আল মোমবাতি বক্কা আকাশে কুড়ির ঝাঁক মাটিতে অবজ্ঞা
1: ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক আর আজ আমরা ঘুরতে এসেছি হাওয়াই হিলো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের হোটেলটা খুব বেশি দূরে নয় ওই মিনিট কুড়ির মধ্যেই পৌঁছে গেলাম হোটেলে হোটেল থেকে সামনের বিচ পর্যন্ত একটার সুন্দর মোরাম বিছানো রাস্তা আমার রুমটা ফার্স্ট ফ্লোরে রুমের জানলা থেকে এক ঝলক ঠান্ডা হাওয়া এসে আমার মনটা জুড়িয়ে দিল যাই বলুন এই প্যাসিফিক ওশেন মানে ওই প্রশান্ত মহাসাগরের কিন্তু একটা আলাদা একটা ভাইবস আছে মানে একটা অন্যরকম গন্ধ একটা অন্যরকম ফিলিংস এখানকার আবহাওয়া ভীষণ সুন্দর এখানকার তাপমাত্রা সারা বছর 14 ডিগ্রি সেলসিয়াস থেকে 24 ডিগ্রি পর্যন্ত ঘোরাফেরা করে শীতের কয়েক মাস খুব উঁচু অঞ্চলে যেমন মাউনা কেয়া এবং মাউনা লোয়াতে বরফ পড়তেও দেখা যায় ট্রাভেল ইন্ডাস্ট্রির উপর এই দ্বীপের অর্থনীতি প্রায় পুরোটাই নির্ভরশীল তাই রকমারি ওয়াটার স্পোর্টস যেমন সাঁতার ডাইভিং স্নোরকেলিং পার্ল কালেকশন মাছ ধরা আর সমুদ্রের বিচে গলফ খেলার জন্য আদর্শ এই হাওয়াই এখানে এসে একটা শব্দ প্রায় সবার মুখে শুনছি সেটা হলো আলোহা হাওয়াইয়ান ভাষায় আলোহা একটি অভিবাদন ওই ওয়েলকামের মতন ফ্রেশ হয়ে গেছি হোটেলেই একটু পেট পুজোটাও সেরে নিয়েছি এবার আমরা ঘুরতে বেরোবো আর তার আগে শুনে নেব পরপর কয়েকটা গান গানের ওপারে আমি ফিরে আসি আপনাদের কৌশিক শুনতে থাকুন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ

একটা ছোট্ট ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক, আর আজ আমরা ঘুরতে এসেছি হাওয়াই। হাওয়াইয়ের রাজধানীর নাম হনোলুলু। আমরা যদিও হনোলুলুতে থাকিনি, সোজা চলে এসেছি হাওয়াই দ্বীপে, তবে অনেকেই একটা বা দুটো দিন হনোলুলুতে থেকে যান। এই দ্বীপপুঞ্জের অন্যতম আকর্ষণ হল এখানকার অ্যাক্টিভ ভলক্যানো। আসলে পুরো অঞ্চলটাই অ্যাক্টিভ ভলক্যানো বেল্টের উপর অবস্থিত। 2018 সালের মে মাসের শুরুতে হাওয়াই দ্বীপের অ্যাক্টিভ ভলক্যানো কিলাওয়েয়া হঠাৎ বিস্ফোরিত হয়ে ওঠে। সেই ছবি টিভিতে দেখেছিলাম। আজ আমরা চলেছি সেই অ্যাক্টিভ ভলক্যানো কিলাওয়েয়া দেখতে। প্রায় টানা এক মাস জুড়ে চলেছিল সেই প্রকৃতির তাণ্ডব। জ্বালামুখ থেকে অনবরত বেরিয়ে আসতে থাকে টকবক করা, ফুটতে থাকা লাভা, ছাই, ধোয়ার কুণ্ডলি আর গ্যাস। সেই সময় নাকি গোটা হাওয়াইয়ের আকাশ ঢেকে গিয়েছিল ছাই ভরা মেঘে, আর তারপর হয়েছিল সবুজ রঙা অ্যাসিড বৃষ্টি। 1983 সাল থেকে এর পূর্ব অংশ থেকে সারাক্ষণই লাভা বের হয়। সেই লাভার ঝর্ণা আর তার স্রোতে প্রায় 144 স্কোয়ার কিলোমিটার এলাকা চাপা পড়ে গেছে। প্রায় 14.5 কিলোমিটার রাস্তা ধ্বংস হয়ে গেছে। যেতে যেতে দেখতে পেলাম সেই সব ধ্বংসের ছবি। আগ্নেয়গিরির খুব কাছেই আমাদের গাড়িটা থামল। এবার কিছুটা ট্রেক করে উপরে ওঠার পালা। যদিও কতটা কাছে যেতে পারবো সেটা কিন্তু এখনও জানি না। স্থানীয় পুলিশ এবং স্বেচ্ছাসেবক চারিদিকে ছড়িয়ে আছে। ট্রেকটা খুব একটা কঠিন নয়, তবে আমাদের গাইড যেন বড্ড সাবধানে নিয়ে চলেছে আমাদের। এই সহজ ট্রেকে এত সাবধানতা কেন সেটা ভাবছেন তো? জানাবো, তবে একটা ছোট্ট মিউজিক্যাল ব্রেকের পর। আর আমার এই সফরে আপনিও আছেন আমার সাথে, তাই কোথাও যাবেন না, এক্ষুনি ফিরে আসি ব্যাক টু ব্যাক দুটো গানের পর। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী। আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

হাওয়াইয়ের কিলাওয়েয়া আগ্নেয়গিরির লাভাকে বলা হয় বিশ্বের সবচাইতে গরম লাভা। জ্বালামুখের আশপাশে অসংখ্য নালার মতন লাভার স্রোত নেমে এসেছে নিচের দিকে। আমরা দাঁড়িয়ে আছি একটু নিচে নিরাপদ দূরত্বে। যখন লাভার স্রোত নিচে নামতে থাকে তখন তার উপরের অংশে শক্ত আস্তরণ তৈরি হয়, কিন্তু সেই আস্তরণে নিচের দিকে বয়ে চলে লাল গনগনে লাভার স্রোত। একই সাথে আস্তে আস্তে স্তর পড়ে যাওয়া কালো শুকনো লাভা সামনে এগোতে থাকে। মনে হয় যেন সিমেন্টের ব্লক, কিন্তু অনেক বেশি কালো তার রং। আর তার নিচে ধ্বংস হতে থাকে জমি। কখনো সেই স্তর ভেঙে বেরিয়ে আসে নতুন সরু ধারা। আর এই আস্তরণগুলো থেকেই বিপদের আশঙ্কা। ট্রেক করে উঠতে উঠতে যদি এই কালো স্তরের উপর ভুল করে উঠে পড়েন তাহলেই মুশকিল। যে কোনো মুহূর্তে এই স্তর ভেঙে যেতে পারে আর সোজা নিচের লাভার মধ্যে গিয়ে পড়তে হবে। তাই অভিজ্ঞ গাইড নেওয়া এখানে বাধ্যতামূলক। বাতাসে সালফার ডাইঅক্সাইড মিশে একটা ঝাঁঝালো গন্ধ, সেই হাওয়ায় বেশিক্ষণ নিঃশ্বাস নেওয়া কষ্টকর। কিন্তু কষ্ট হলেও চোখের সামনে প্রকৃতির যে অপূর্ব দৃশ্য দেখতে পেলাম সেটার জন্য সব রকম কষ্ট সহ্য করা যায়। আগ্নেয়গিরির মুখ থেকে অনেকগুলো নদী বেরিয়ে আসছে, তবে সেগুলো জল নয়, ফুটন্ত লাভার নদী। কমলা রঙের লাভা বয়ে আসছে কালো পাথরের উপর দিয়ে, আর তার জন্যেই বেশ গরম এখানকার মাটি আর হাওয়া দুটোই। এরপর আমরা চললাম নতুন এক গন্তব্যের উদ্দেশ্যে। আমার এই ট্যুরটা পুরোটাই সম্ভব করেছিল গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড। কি আপনারও নিশ্চয়ই যেতে ইচ্ছে করছে? তাহলে আর দেরি কেন, এখনই এদের কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন +918100136126, অথবা +918335052001, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। আর এদের ওয়েবসাইট www.globeindia.in এ গিয়ে দেখে নিতে পারেন দুর্ধর্ষ সব প্যাকেজগুলো।

ব্রেকের পর ফিরে আসলাম আমি কৌশিক, আর আপনি আছেন রেডিও বাংলা নেট ডট কমে, আর শুনছেন আমার সাথে আপনার সব থেকে প্রিয় ট্রাভেল শো গ্লোব ট্রটিং উইথ কৌশিক। ওয়াইকিকি সৈকতে অপূর্ব সূর্যাস্ত দেখে ফেরার পথে দেখলাম জায়গায় জায়গায় নিচু মঞ্চ বেঁধে মশালের আলোয় হাওয়াইয়ান নাচ গান হচ্ছে এবং পর্যটকরাও যোগ দিচ্ছেন তাদের সঙ্গে। আমিও ভিড়ে গেলাম ওদের দলে আর পা মেলালাম দারুণ ওই নাচের তালে। হাওয়াইয়ান সঙ্গীত খুবই সুরেলা, অনেকক্ষণ সেই সব সুর তালে বিভোর হয়েছিলাম, তারপর গান শেষ হতে একসময় হোটেলে ফিরে এলাম।

রাতে ডিনারটা খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়লাম, কারণ কাল আবার ঘুরতে যাব নতুন এক জায়গায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই চললাম পার্ল হারবার দেখতে। সেখানে পৌঁছে আমরা ঢুকে পড়লাম এক প্রেক্ষাগৃহে আর দেখলাম পার্ল হারবারের ইতিহাসের তথ্যচিত্র। 7th December 1941 সকাল 8টা নাগাদ অতর্কিতে প্রায় 200 জাপানি যুদ্ধবিমান পার্ল হারবারের উপর বোমা বর্ষণ করেছিল। মার্কিন নৌবাহিনীর প্রভূত ক্ষতি হয়। এর মধ্যে একটি যুদ্ধজাহাজ USS Arizona 1000-এরও বেশি সেনাসহ সেখানেই জলে ডুবে যায়। প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে ঢুকলাম মেমোরিয়াল হলে, যা নির্মিত হয়েছে সেই ডুবে যাওয়া জাহাজের উপর। এই মেমোরিয়ালের দেওয়ালে লেখা আছে সেই সব নৌসেনাদের নাম। ডুবে যাওয়া জাহাজের উপরি ভাগ জলের মাত্র কয়েক ফুট নিচে, সেই জন্য তার অনেক অংশ দেখতে পাওয়া যায় আজও। আজও ওই জাহাজ থেকে মাঝে মাঝে ভেসে ওঠে তেলের ফোঁটা, যা ছড়িয়ে যায় জলের উপর রামধনুর রঙে। এই মেমোরিয়ালকে মার্কিনরা অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখেন এবং এর ভিতরে গির্জার মতন সাইলেন্স এবং ডিসিপ্লিনও পালন করা হয়। জাপানের এই আক্রমণের পরেই আমেরিকা সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে নেমে পড়ে, আর যার করুণ পরিণতি হিরোশিমা ও নাগাসাকির উপর পারমাণবিক বোমা প্রয়োগ। 2nd September 1945 এই পার্ল হারবারে আরও একটি মার্কিন যুদ্ধজাহাজ USS মিসৌরি ডেকে জাপান সরকার মার্কিন জেনারেল ম্যাকার্থারের কাছে আত্মসমর্পণ করে। অ্যারিজোনা মেমোরিয়ালের কাছেই আছে USS বোফিন নামক ডুবোজাহাজের মিউজিয়াম। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মোট 44টা জাহাজ ধ্বংস করে বোফিন, সেজন্য এর আরেক নাম পার্ল হারবারের প্রতিশোধ। এই মিউজিয়ামের বাইরে রাখা আছে মার্কিন নৌবাহিনী ব্যবহৃত বিভিন্ন রকেট। দেখব আরও অনেক কিছু, ঘুরব হাওয়াইয়ের আনাচে কানাচে। ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পর। আমি আপনাদের কৌশিক, শুনতে থাকুন রেডিও বাংলা নেট.com, মন যখন নিরুদ্দেশ।

যারা আমার আব্বাকে কেড়ে নিয়েছে তারা যেন আর কোনো জিয়ার আব্বাকে কেড়ে নিতে না পারে।

0: এপার বাংলা হোক বা ওপার বাংলা, গঙ্গা হোক বা পদ্মা, মান্না দি থেকে শুরু করে রুনা লায়লা,
1: ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি শহরে রান্না,
2: স্টেশনে রেলগাড়ি তামাই পা চলে ঘড়ির কাঁটা,
0: হাডি বর্মন থেকে শুরু করে অনুপম রায়।

সবার গানের নদীতে গা ভাসাতে আপনাকে শুনতেই হবে আমাকে রুবিনার সঙ্গে গান দরিয়া সোম থেকে শুক্র রোজ শুধুমাত্র রেডিও বাংলানিউজ.কম এ।

অ্যারিজোনা মেমোরিয়াল দেখার পর ট্যুর বাসে উহাউ দ্বীপ পরিক্রমা। গাইড বলতে লাগলেন হাওয়াইয়ের ইতিহাস, ভূগোল। প্রশান্ত মহাসাগরের মাঝে অবস্থিত হাওয়াই দ্বীপপুঞ্জে আছে অনেকগুলো দ্বীপ, তার মধ্যে প্রধান হল হাওয়াই, যা বিগ আইল্যান্ড বলে সমধিক পরিচিত। এছাড়াও অনেকগুলো ছোট ছোট দ্বীপ আছে, যেমন মাউই, উয়াহু, কাওয়াই, লানাই, মলোকাই, নি ইহাই ইত্যাদি আরও অনেক। হাওয়াই প্রদেশের রাজধানী হনুলুলু একটি আধুনিক শহর যা উয়াহু দ্বীপে অবস্থিত। এই শহরেই জন্ম আমেরিকার প্রেসিডেন্ট ব্যারাক ওবামার। হাওয়াই আমেরিকার অন্তর্ভুক্ত 50তম প্রদেশ, তবে দ্বীপগুলি মিলিয়ে জনসংখ্যা 12 লক্ষের কিছু বেশি। বাসিন্দাদের মধ্যে বিভিন্ন জনজাতিক লোক ও তাদের মিশ্রণ দেখা যায়, যথা জাপানি, পলিনেশিয়া, চাইনিজ, কোরীয়, ফিলিপিনীয় প্রভৃতি। রাজা প্রথম কামেহামেহা 18th century শেষে সমস্ত হাওয়াই দ্বীপগুলির উপর আধিপত্য স্থাপন করেন। সেই রাজত্ব চলে প্রায় 100 বছর। 1893 সালে এখানকার মার্কিন ব্যবসায়ীরা আমেরিকার সরকারের সাহায্যে এই রাজবংশের শেষ রানী লিলি ওকালানিকে রাজচ্যুত করেন এবং একটি তাবেদার সরকার গঠন করেন। 1959 সালে হাওয়াইকে সরকারিভাবে আমেরিকার অন্তর্ভুক্ত করা হয়। তবে 1993 সালে বিল ক্লিন্টন সরকার রানী লিলি ওকালানিকে 100 বছর আগে রাজচ্যুত করার জন্য মার্কিন কংগ্রেসে ক্ষমা প্রস্তাব পাশ করেন। এখন নিয়ে নিতে হবে একটা ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, জাস্ট ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পর। তারপর শুনবো হাওয়াইয়ের অনেক অনেক কথা।

0: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ,
1: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

কোনো জায়গায় ঘুরতে যাওয়ার আগে জায়গাটি সম্পর্কে পর্যাপ্ত পরিমাণ রিসার্চ করে যাওয়া ভালো। আর আমি তো ইতিহাস, ভূগোল সব ঘেঁটে ফেলি কোথাও বেড়াতে যাওয়ার আগে। তা এই হাওয়াইয়ের অর্থনীতির প্রধান ভিত্তি হল পর্যটন। প্রতি বছর প্রায় 70-80 লক্ষ পর্যটক আসেন এখানে বেড়াতে, তার মধ্যে প্রায় 35 লক্ষ আসেন ওয়াহুতে। তারপরেই রয়েছে মাউই। বেড়াবার পক্ষে হাওয়াইয়ের আবহাওয়া সারা বছরই দারুণ সুন্দর। এখানে সারা দিন চলে সমুদ্রের বাতাস, তাই গরম ততটা বোঝা যায় না। তবে দূষণের মাত্রা কম বলে সূর্যালোক খুব জোরালো, তাই সানস্ক্রিন লাগিয়ে বেরোনো উচিত। পার্ল হারবারের পরে আমাদের পরবর্তী গন্তব্য ডোল কোম্পানির আনারসের বাগান। হাওয়াইয়ের জল, বায়ু এবং মাটি আনারস চাষের পক্ষে খুবই উপযুক্ত। 19 শতাব্দীর শেষে জেমস ডোল হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে কৃষি ও ম্যানেজমেন্টের ডিগ্রি নিয়ে এখানে জমি কেনেন আর শুরু করেন আনারসের চাষ। তাকে বলা হতো পাইন অ্যাপল কিং, তার নামেই এখানকার ডোল প্লান্টেশন। পরে তিনি লানাই নামে একটা পুরো দ্বীপ কিনে সেখানে ব্যাপকভাবে আনারসের চাষ করতে লাগলেন। কালক্রমে তা হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে বড় আনারসের ব্যবসা, যা ডোল ফুড কোম্পানি নামে ছড়িয়ে পড়েছে বিভিন্ন দেশে। ওয়াহু দ্বীপের এই ডোল প্লান্টেশন একটা বড় ট্যুরিস্ট আকর্ষণ। এই আনারসের বাগান এত বড় যে তা ঘুরে দেখার জন্য একটা ছোট্ট ট্রেন আছে, নাম তার পাইনঅ্যাপল এক্সপ্রেস। আনারস যে কত রকমের হয় তা এখানে না এলে জানতেই পারতাম না। বাগানের মাঝে আছে গাছ দিয়ে তৈরি ভুলভুলাইয়া। আনারসের তৈরি নানা রকমের খাবার বিক্রি হয় এখানে, যেমন আইসক্রিম, শরবত, জুস, আপসাইড ডাউন কেক ইত্যাদি। চলুন এখন শুনে নিই আমার খুব প্রিয় দুটো গান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।
4: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

হাওয়াই ফুলের দ্বীপ। এই প্রদেশের জাতীয় ফুল হলুদ জবা, যা এখানে প্রচুর পরিমাণে ফোটে। আরও বিভিন্ন রঙের জবা দেখলাম জায়গায় জায়গায়। তবে সবচেয়ে জনপ্রিয় ফুল হল গুলঞ্চ। ভারতেও এই ফুল দেখতে পাওয়া যায়। এর ইংরেজি নাম প্লুমেরিয়া। হালকা হলুদ থেকে গাঢ় গোলাপি নানান রঙের হয়। কানের পাশে ফুল গুজে সাজা হাওয়াইয়ান মহিলাদের মধ্যে এটা একটা খুব জনপ্রিয় অভ্যাস, এবং সে কাজে গুলঞ্চ ফুলের ব্যবহারই বেশি। অবিবাহিতরা ফুল লাগান ডান কানের উপর এবং বিবাহিতরা বাঁ কানের উপর। উহাইউ দ্বীপের উত্তর ভাগে অবস্থিত পলিনেশীয় সাংস্কৃতিক কেন্দ্রে টিকিট কেটে ঢুকতেই আমাদের গলায় পরানো হলো ফুলের মালা, যেটা এ দেশে অতিথি অভ্যর্থনা করবার বিশেষ এক প্রথা। পলিনেশিয়া বলতে প্রশান্ত মহাসাগরের একটা বিশাল এলাকাকে বোঝায়, যা নিউজিল্যান্ড থেকে শুরু করে সামোয়া, তাহিতি, টঙ্গা, হাওয়াই প্রভৃতি দ্বীপগুলোকে নিয়ে। ভৌগোলিক দূরত্ব সত্ত্বেও এদের অধিবাসীদের সামুদ্রিক দক্ষতার জন্য গত 1000 বছর ধরে এই দ্বীপগুলির মধ্যে নৌ যাতায়াত চালু ছিল। তার ফলে এদের মধ্যে সাংস্কৃতিক আদান প্রদান ও জাতিগত মিশ্রণ হয়েছে। 7টি আলাদা পলিনেশীয়, যার মধ্যে আছে মাউরি, টঙ্গা, তাহিতিয়ান, সামোয়ান প্রভৃতি জনগোষ্ঠীর এক একটি গ্রাম বানিয়ে তাদের জীবনযাত্রা এবং সংস্কৃতি পাশাপাশি দেখানো হয় এই কেন্দ্রে। প্রতিটি গোষ্ঠীর আলাদা পোশাক পরে যারা অনুষ্ঠানগুলো করেন তাদের বেশিরভাগই এখানকার বিওয়াইইউ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী। মেয়েদের কোমরে ঘাসের স্কার্ট, গলায় ফুলের মালা, কানে গুলঞ্চ ফুল এবং ঊর্ধ্বাঙ্গে 2টি নারকেল মালার বক্ষ বন্ধনী। পুরুষেরা বিবিধ যোদ্ধার সাজে ঢাল, তরোয়াল, আগুন ইত্যাদি নিয়ে যে সমস্ত খেলা দেখান সেগুলি খুবই আকর্ষক। এত তাড়াতাড়ি মানুষ যে নারকেল গাছে চড়তে পারে তা না দেখলে বিশ্বাস করতাম না কখনো। এই কেন্দ্রের ভিতরে একটি আইম্যাক্স থিয়েটার আছে, যেখানে দ্য লিভিং সি নামে একটি দারুণ ফিল্ম দেখলাম সমুদ্র সম্বন্ধে। নেপথ্য কণ্ঠ দিয়েছেন প্রখ্যাত অভিনেত্রী মেরিল স্ট্রিপ। এখানে একটি বড় জলাশয় আছে, যেখানে বিভিন্ন জনগোষ্ঠীর তৈরি প্রাচীন নৌকা প্রদর্শন করা হয়, সেগুলিতে চড়াও যায়। সর্বত্র প্রচুর ফুলের সমারোহ, সবুজ বাগান আর অঢেল খাবারের ব্যবস্থা, যার মধ্যে আছে অবশ্যই প্রচুর আনারস। হাওয়াইয়ের সঙ্গে আনারসের সম্পর্ক যেন বাঙালির সঙ্গে রসগোল্লার। সব কিছু ভালোভাবে দেখতে হলে কমপক্ষে একটা দিন পুরো লাগে। সন্ধেবেলায় বিশাল ভোজ, হাওয়াইয়ান ভাষায় ভোজকে বলে লুয়াও, রাজকীয় ভোজকে বলে আলি ই লুয়াও। তাতে বহু রকমের পদ এবং যত খুশি খাও। প্রধান পদ হল মাটির নিচে বসানো তন্দুরের মতন উনুনে রান্না করা শুয়োরের মাংস। তারপর অডিটোরিয়ামে 2 ঘন্টার নাচ গানের অনুষ্ঠান হরাইজন, যাতে পলিনেশীয় সংস্কৃতিকে তুলে ধরলেন শতাধিক কলাকার, যাদের অনেকেই ওই 7টি আদি জনগোষ্ঠীর মানুষ। হুলা নাচ এখানকার বিখ্যাত, কিছুটা ধীর গতি কিন্তু অত্যন্ত লীলায়িত ও ছন্দময়। অনুষ্ঠান দেখে যখন হোটেলে ফিরলাম তখন প্রায় মাঝরাত। পরের দিন বাসে চড়ে বিগ আইল্যান্ড দর্শনে বেরোলাম। কিছুক্ষণ পর বাস থামল এক সৈকতে। সৈকতটা তত ভালো নয়, কিন্তু সমুদ্রের দারুণ ঢেউ। দূরে তাকিয়ে দেখি অনেকে সার্ফিং করছে। সার্ফিং এক ধরনের জলের খেলা, যাতে একটা পাটাতনের উপর দাঁড়িয়ে বা শুয়ে সমুদ্রের ঢেউয়ের মাথায় চড়ে ভেসে চলা কয়েক সেকেন্ড বা 1-2 মিনিটের জন্য। খেলাটি বেশ বিপজ্জনক এবং প্রচুর দক্ষতার প্রয়োজন। এরপরে গেলাম
এই দ্বীপের পুনালু সৈকতে, যার বালি কালো রঙের। এই কালো বালি আসলে আগ্নেয় পাথর এবং আগ্নেয় কাঁচের গুঁড়ি। এই সৈকতে বড় বড় কচ্ছপরা জল থেকে ডাঙায় উঠে এসে রোদ পোয়ায়। সেখান থেকে রওনা দিয়ে দুপুর একটা নাগাদ বাস থামলো রাস্তার ধারে এক জায়গায় লাঞ্চের জন্য। একটা পুরনো স্কুল বাসের ভেতরটাকে পাল্টে তার মধ্যে তৈরি করেছে খাবারের দোকান, সেখানেই রান্না হচ্ছে। ভীষণ ভিড়। খাবারের জন্য বিশেষ মনে রাখার মতন হলো পাশের পুকুর থেকে ধরা তাজা চিংড়ি মাছ নারকেল গুঁড়ো দিয়ে ভাজা, যা দারুণ টেস্টি। সেই সঙ্গে ভাত, অল্প ঝোল সমেত কিছু সেদ্ধ তরকারি এবং খোসা সমেত আনারসের বড় টুকরো। শামিয়ানা নিচে টেবিল বেঞ্চিতে বসে সমুদ্রের ঢেউ দেখতে দেখতে খাওয়াটা অতিরিক্ত পাওনা। এবার তো আমার দেশে ফেরার পালা, এমন জায়গা ছেড়ে ফিরতে ইচ্ছে করে না। কিন্তু ফিরতে যে হবেই, তবে সময় ও সুযোগ থাকলে এখানে আবার আসব। হ্যাঁ, আসতে আমাকে হবেই। কি আপনারও যেতে ইচ্ছে করছে হাওয়াই? তাহলে জাস্ট একটা কল বা হোয়াটসঅ্যাপ করে নিন, +91 833 505 2001 বা +91 810 01 36 126 নাম্বারে, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। এদের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন আরও অসংখ্য আইটিনারি। আর তার জন্য ব্রাউজারে টাইপ করুন www.globeindia.in আর পেয়ে যান আপনার পছন্দের ডেস্টিনেশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ঘুরবেন। তবে আপনি কিন্তু এক্ষুনি কোথাও যাবেন না, আপনার জন্য আছে একটা দারুণ সুন্দর গান। স্টে টিউন উইথ রেডিও বাংলা নেট .com, মন যখন নিরুদ্দেশ।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
2: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
1: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
3: Radio partner, radiobanglanet.com.

0: বাঙালির আড্ডা মানেই কি শুধু এই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখি কলকাতায় তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকব সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, তার আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল।

ছায়ায়, হয়তোবা হাঁস হব কিশোরীর, ঘুমুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে।

আর বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলির ডালি, হয়তো খইর ধান ছড়াতেছে শিশু এক উঠানির ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালি।

0: আমারই পাবি তুমি ইহাদের ভিড়ে।
1: শুনছেন রেডিও বাংলানেট.কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
1: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
2: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
1: এই ভালোই খারাপ ও প্রেম মানে মিষ্টি পা,
0: ভালোবাসায় থাকুন বা মন্দবাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা? ওই যে সুদূর নীহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীর, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে, আধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদেরই মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি। চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও? পথিকের সঙ্গ লও ওগো পথহীন, কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সভা হতে আছো এত দূরে, স্থিরতা চির অন্তঃপুরে? এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায় দিকে দিকে, বৈশাখে এসে বিধবার আভরণ খুলি তপস্বিনী ধরণীরে সাজায় গৈরীকে, অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে বসন্তের মিলন উষায়। এই ধুলি এও সত্য হয়, এই তৃণ বিশ্বের চরণতলে লীন, এটা যে অস্থির তাই এরা সত্য সবই। তুমি স্থির, তুমি ছবি, তুমি শুধু ছবি। একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে, বক্ষতব দুলিত নিঃশ্বাসে, অঙ্গে অঙ্গে প্রাণ তব, কত গানে কত নাচে রচিয়াছে আপনার ছন্দ নব নব, বিশ্ব তালে রেখে তাল, সে যে আজ হলো কত কাল। হে জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে, মোর চক্ষে নিখিলে দিকে দিকে তুমি লিখিলে, রূপের তুলিকা ধরি রসের মূরতি, সে প্রভাতে তুমি তো ছিলে এ বিশ্বের বাণী মূর্তিমতি। একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি, তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রে দিন চলেছি সম্মুখে, চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে আকাশ পাতারে, পথের দুধারে চলেছে ফুলের দল নিরবচরণে বরণে বরণে, সহস্র ধারায় ছোটে দুরন্ত জীবন নিঝরিণী মরণের বাজায় কিঙ্কিনী, অজানার সুরে চলিয়াছি দূর হতে দূরে, মেতেছি পথের প্রেমে, তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে, এই তৃণ এই ধুলি ওই তারা ওই শশী রবি সবার আড়ালে তুমি ছবি, তুমি শুধু ছবি। কি প্রলাপ কহে কবি, তুমি ছবি? নহে নহে নও শুধু ছবি, কে বলে রয়েছ স্থির রেখার বন্ধনে নিস্তব্ধ ক্রন্দনে? মরি মরি সে আনন্দ থেমে যেত যদি এই নদী হারাত তরঙ্গ বেগ, এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনাল লিখন, তোমার চিকন চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত, তবে একদিন কবে চঞ্চল পবনে লীলায়িত মর্মর মুখর ছায়া মাধবী বনের কত স্বপনের। তোমায় কি গিয়েছিনু ভুলে? তুমি যে নিয়েছো বাসা জীবনের মূলে তাই ভুল, অন্য মনে চলি পথে, ভুলি নাকি ফুল, ভুলি নাকি তারা, তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধু, ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর, ভুলে থাকা নয় শত ভোলা, বিস্মৃতির মর্মে বসে রক্তে মোর দিয়েছ যে দোলা, নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল, নাহি জানি কেহ নাই জানে তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, নও ছবি নও ছবি নও শুধু ছবি। তোমারে পেয়েছি কোন প্রাতে, তারপরে হারাইছি রাতে, তারপরে অন্ধকারে অগোচরে তোমারই লোভী, নও ছবি নও তুমি ছবি।
1: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকব সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

আরে জানতামই তো না, শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার দৌলতেই জানতে পারলাম। কি জানতে পারলাম সেটাই তো জানাবো আপনাকে। তো রেডিও বাংলা নাই ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জমে উঠতে চলেছে এমন কিছু বিষয় নিয়ে যেগুলো কি না আমরা অবগত হলাম সোশ্যাল মিডিয়ার দৌলতে। সোশ্যাল মিডিয়া এমন একটি মিডিয়া যেটা কি না ছড়িয়ে আছে এখন পৃথিবীময় এবং আমাদের প্রত্যেকের জীবনের একটি অঙ্গাঙ্গী অংশ। এটা তো এই সোশ্যাল মিডিয়ায় এরকম বেশ কিছু ঘটনা ঘটে যেগুলোর দৌলতে আমরা জানতে পারি যে এই ব্যাপারগুলো সিরিয়াসলি এক্সিস্ট করতো। তো সেরকমই কিছু কথা, সেরকমই কিছু ঘটনা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব, যেগুলো কি না অ্যাকচুয়ালি আমাদের লাইফে এসেছে সোশ্যাল মিডিয়ার দৌলতে। তো সেই নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে আজকে, কিন্তু সবই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

একটা গান গাইতে ইচ্ছে করছে। আমরা সবাই কবি, আমাদের এই কবির রাজত্বে। জানি কথাটা ভুল বললাম, মানে কথাটা তো কাজ দিয়েই যায়নি আর কি, কিন্তু ব্যাপারটা পুরোপুরি সত্যি। মানে সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন আমরা এটাই শুনতে কিংবা জানতে পারলাম যে আমরা প্রত্যেকেই অ্যাকচুয়ালি কবি। মানে যদি আপনি কোনো সোশ্যাল মিডিয়া খোলেন তাহলে দেখবেন, যদি সেখানে 1000 জন ভদ্রলোক ভদ্রমহিলা থাকেন তাহলে 2000 জন তার মধ্যে কবি বেরিয়েছেন। শুনতে অদ্ভুত লাগলেও ব্যাপারটা পুরোপুরি সত্যি। মানে এত কবিতার বিস্ফোরণ কোন দিক থেকে হলো এটা জানতেই পারতাম না যদি কি না আমাদের লাইফে সোশ্যাল মিডিয়া নামক এই মিডিয়াটি এক্সিস্ট না করতো। তো রেডিও বাংলানেট.কম এ আজকে ইচ্ছে নানার আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে সোশ্যাল মিডিয়ার দৌলতে কিছু অদ্ভুত বিষয়ে যেগুলো আমরা জানতে পারলাম সেই নিয়ে। তো সেই নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের ওপ্রান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ।

তবে সোশ্যাল মিডিয়ার দৌলতে কিন্তু আরও একটা ব্যাপার আমাদের মাঝখানে চলে এসেছে, যেটা কিনা যথেষ্ট উদ্বেগজনক, যাকে বলা হচ্ছে একাকিত্বের অন্যতম কারণ। মানুষ নিজের আশেপাশের অবস্থান সম্পর্কে অবহিত না হয়েই ডুবে রয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ফোমো বলে একটা টার্ম আছে, যেটা হলো ফিয়ার অফ মিসিং আউট, অর্থাৎ কোনো কিছু মিস হয়ে গেল কি না এই সোশ্যাল মিডিয়ায়, যেটা আমি দেখতে পারলাম না। এই ফোমো কিন্তু তাড়া করে বেড়াচ্ছে বহু মানুষকে, এবং এই ট্রেন্ডটা চলতে থাকলে কিন্তু বহু মানুষ মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়বেন। এই কথাও কিন্তু অত্যন্ত উদ্বেগজনক। এই ব্যাপারটা যত তাড়াতাড়ি সম্ভব কন্ট্রোল করা উচিত, না হলে সমূহ বিপদের সম্ভাবনা রয়েছে আমাদের গোটা সমাজের। এই কথা বলছেন বিখ্যাত মনোবিদরাও। তো রেডিও বাংলানে ডট কমে আজকে ইচ্ছে নানার আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি ছিল সোশ্যাল মিডিয়ার দৌলতে পাওয়া কিছু জিনিসপত্র নিয়ে। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি NRI আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি NRI দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি NRIs। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
0: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
0: Radio partner, radiobanglanet.com.
6: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

কিন্তু সোশ্যাল মিডিয়ার দৌলতে কিন্তু এমন একটা জিনিস আমরা পেয়েছি যেটা সত্যি এর আগে এক্সিস্ট করতো না, সেটা হলো ইমোজি। আগে হ্যাঁ ইমোজি। তো রেডিও বাংলানে ডট কমে শুনছে নিচ্ছে রানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর সোশ্যাল মিডিয়ার দৌলতে পাওয়া কিছু অমূল্য ধনসম্পদ আপনার সঙ্গে শেয়ার করছি। তার মধ্যে ইমোজি কিন্তু একদম এক নম্বরেই থাকবে। 2022 খ্রিস্টাব্দে অক্সফোর্ড ইউনিভার্সিটি তাদের ওয়ার্ড অফ দ্য ইয়ার ঘোষণা করেছিলেন একটি ইমোজিকে। আগে হ্যাঁ সেই ইমোজি, যেটা কি না সোশ্যাল মিডিয়ার দৌলতেই আমাদের সামনে এসছে। ওই যে একটা হাসি কিংবা কান্নার মুখ, একদম গ্রাফিক রিপ্রেজেন্টেশন, তো সেই ইমোজি কিন্তু বর্তমানে প্রচণ্ড পরিমাণে বহুল ব্যবহৃত। ইনফ্যাক্ট বেশ কিছু সময় লোকের ইমোশনটাও অ্যাকচুয়ালি প্রকাশ পাচ্ছে ওই ইমোজির মাধ্যমেই। আর এই ইমোজিটা কিন্তু আমাদের লাইফে এসেছে বেসিক্যালি এই সোশ্যাল মিডিয়ার দৌলতেই। তো রেডিও বাংলানে ডট কমে আজকে এই সোশ্যাল মিডিয়ার দৌলতে পাওয়া ধনসম্পদের কথাই আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

radiobanglanei.com-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দুরিয়া রাটা। প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু গান দুরিয়া রাটা শুরু হয়েছে, কিন্তু ওই যে ছোট্টবেলার কিছু কথা, কিছুটা নস্টালজিয়া ফিরিয়ে আনবো আজকের আড্ডার মাধ্যমে। তাই কোথাও যাবেন না, আড্ডায় শেষ অবধি আপনাকে চাই। আর একটা ছোট্ট খাটো মিউজিক্যাল ব্রেক নিয়ে ফিরছি, আড্ডায় শুনছেন রেডিও বাংলানেই.com, মন যখন নিরুদ্দেশ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

যখনই গান্ধরিয়ার আড্ডায় কোনো ছোটবেলার কথা বলি, তখন কিন্তু ছোটবেলার সেই খেলার মুহূর্তটাও মনে পড়ে। ছোটবেলায় আমরা সবাই কিন্তু মাঠে খেলতে যেতাম, ইনডোর গেমসের থেকে আউটডোর গেমসে বেশি ইন্টারেস্ট থাকতো। এখন যদিও পুরো চিত্রটাই চেঞ্জ হয়ে গেছে, কিন্তু তাও কোথাও গিয়ে সেই ছোটবেলার ইনডোর গেমসের মধ্যে ভিডিও গেমসও ছিল। ভিডিও গেমসের ডিভাইসের কথা মনে আছে? একটা চৌকো মতো বক্সের মধ্যে একটা ছোট্ট স্ক্রিন, আর সেখানে দুটো ওই প্লেট বা হচ্ছে স্লাইড বলা যেতে পারে, সেই রকম গেম কিন্তু খেলেছি। সেটা কিন্তু একটা নেশার মতো ছিল। তো এই ভিডিও গেমসের কিছু কথা অবশ্যই তো বলবো আপনার সঙ্গে, এবং তার সাথে জড়িত আছে আমাদের ছোটবেলার কিছু স্মৃতি, সেগুলো নিয়েও কিন্তু কথা হবে আজকের আড্ডায়।

সবাই তো ইন্ট্রোভার্ট হয় না, আবার সবাই এক্সট্রোভার্টও হয় না। ঠিক যেমন যারা এক্সট্রোভার্ট হতে পারে না তারা কিন্তু নিজের ঘরটাকেই নিজের জগৎ করে নেয়, আর ঠিক সেই জগতে থাকতে থাকতেই ইনডোর গেমস হয়ে ওঠে তাদের খুব কাছের। ঠিক সেই রকমই আমাদের মধ্যে যারা যারা বাইরে খেলতে ভালোবাসতো না তারা কিন্তু ওই ভিডিও গেমসকেই সারাক্ষণ পড়ে থাকতো, আর সেই চিত্রটা কতটা গভীর হয়ে গেছে সেই ব্যাপারটা এখন আমরা বুঝতে পারি। এখন তো মানুষের কাছে শুধুমাত্র ইনডোর গেমস, ভিডিও গেমস, কম্পিউটার গেমস সমস্ত রকম আছে, এবং কিন্তু তা সত্ত্বেও সব কিছুর ঊর্ধ্বে ওই ভিডিও গেমসের যে খেলার মজাটা ছিল, বা কখনো কখনো পড়ার মাঝখানে ওই ভিডিও গেমসের ডিভাইসটা বার করে ভিডিও গেম খেলার যে মজাটা, সেটা আর কোনো দিনও কোনো কিছুতে পাওয়া যাবে না। কি বলেন আপনি?

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

মনে আছে ভিডিও গেমস খেলতে খেলতে একটা করে নতুন লেভেল পার হতো, এবং লেভেলগুলো যখন শেষ হতো তখন একটা করে মিউজিক হতো, সেই যে মিউজিকটা সেটা একটা খুশির মিউজিক এবং একটা রিলিফেরও মিউজিক। আবার যদি হেরে যাই তখন কিন্তু একটা আলাদা রকম মিউজিক হতো, সেটাও একটু দুঃখের। তো এই সব কিছু মিলে মিশে নস্টালজিয়া। আর এই ভিডিও গেমস খেলতে খেলতে কতজন মার খেয়েছেন বাবা মার হাতে সেটাও কিন্তু আজকে মনে পড়বে। আমার ভিডিও গেমস নিয়ে খুব যে বেশি স্মৃতি আছে তার নয়, তার কারণ হচ্ছে আমি আউটডোর গেমস খেলতে অনেক বেশি ভালোবাসতাম। কিন্তু যখন আস্তে আস্তে বড় হলাম, যখন মনে হলো যে না, আস্তে আস্তে কম্পিউটারের সাথে পরিচিত হলো বা ভিডিও গেমস সাথে পরিচয় ঘটলো, সেই সময় এটা ভালো লাগতো। কিন্তু আমার থেকে অনেক বেশি ভিডিও গেমস খেলতো আমার ভাই। তো ভাইকে দেখতাম, ও কতটা মানে বলা যেতে পারে নেশাগ্রস্ত হয়ে গেছিলো গেমসের প্রতি। তো এরকম কিছু ছোট্টখাটো ঘটনা আপনার সঙ্গে তুলে ধরছি। প্লিজ কোথাও যাবে না, আড্ডা শেষ অবধি আপনাকেই চাই।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভামীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাংলার কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।

radiobanglanei.com এ আজকে ছোটবেলার কথা তুলছি এবং তার সাথে সাথে নস্টালজিক হয়ে পড়ছি। আজকে ভিডিও গেমস নিয়ে কথা হচ্ছে, সেই ভিডিও গেমস যেই ভিডিও গেমস এর সাথে ছোটবেলার বেশ কিছু স্মৃতি জড়িয়ে আছে, সেই ভিডিও গেমস যেটা আমাদেরকে ঘরে একা থাকতে কখনো মন খারাপ করাতো না বা আমরা কখনো দুঃখ পেতাম না, মুড অফ হতো না, সেই ভিডিও গেমস যে আমাদের মুখে হাসি ফোটাতে সাহায্য করতো, সেই সব কিছু নিয়ে আজকে আড্ডা দিলাম। কেমন লাগলো আড্ডাটা প্লিজ জানাবেন এবং তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না আমাকে www.radiobanglanei.com।

ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন শুনছেন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো সত্যযুগে স্বয়ং ব্রহ্মা যে স্থানে পদ্মাসনে বসে সৃষ্টির পরিকল্পনা করেন, আজকের আড্ডা সেই স্থান নিয়ে, পুণ্যভূমি নাসিক। হ্যাঁ, সেই সময় নাম ছিল পদ্মনগর। আজকের নাসিক শহর অবশ্য শিল্পকারখানার জন্য বিখ্যাত। এছাড়া ভারত সরকারের সিকিউরিটি প্রেসে কারেন্সি ছাপা হচ্ছে, এয়ারক্রাফ্ট কারখানাও গড়ে উঠেছে। নাসিকের সবথেকে আকর্ষণ যেটা, আঙুর চাষ। হ্যাঁ, পথের ধারে লতানো মাচার থরে থরে ঝুলন্ত আঙুর, মহারাষ্ট্রের গ্রেপ ওয়াইন ক্যাপিটাল। আর এই শহর যার পরিচয় আজ মিনি মুম্বাই রূপে। নাকি হয়তো জানেন যে নাসিকের কয়েন মিউজিয়ামটি অপর এক উল্লেখযোগ্য দ্রষ্টব্য। আরও অনেক কিছু জানবো পুণ্যভূমি নাসিক সম্পর্কে। তো কোথাও যাবেন না, জুড়ে থাকুন আর ফিরে আসছি কয়েকটি গানের পর। আজকের এই স্পেশাল আড্ডা শুধুমাত্র গান মুসাফির রেডিও বাংলাদেশ ডট কমে, নাসিকের কথা নিয়ে। এখন গান

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com শুনছেন, সঙ্গে আছি আমি সৌভিক, আর সঙ্গে আছেন আপনারা। কথা হচ্ছে পূর্ণভূমি নাসিককে নিয়ে। তো ত্র্যম্বকেশ্বর শিবলিঙ্গকে ত্র্যম্বকেশ বা ত্র্যম্বক স্বামী বলেন। মন্দিরের আদল কিছুটা সোমনাথ এবং দ্বারকাধীশ মন্দিরের মতো। তো পূর্বদ্বারী মন্দির বৃষভরাজ নান্দিকেশ্বরের পশ্চিমমুখী পাথরের সুন্দর অনুমৃত মূর্তি বিরাজ করছে। গর্ভগৃহে কি জানেন, বিশাল গৌরীপট্টের মাঝ বরাবর আকারে 7-8 আঙুল উঁচু তিনটি ছোট ছোট তিনভাবে বিভক্ত জ্যোতির্লিঙ্গ, অসমান আকৃতি, তার মধ্যে থেকে জল চুইয়ে চুইয়ে পড়ছে। পুরোহিতরা বারে বারে গামছা ও ধুতি দিয়ে সেই জল মুছিয়ে দিচ্ছে, আর এই জল সম্ভবত বাইরের কুন্ডে জমা হচ্ছে। এই শ্রদ্ধারাই নাকি ব্রহ্মগিরি পাহাড় থেকে নেমে আসা গোদাবরী নদী। বনবাসকালে শ্রীরামচন্দ্র লক্ষ্মণ ও সীতাকে নিয়ে নাসিকের পঞ্চবটিতে বসবাস করেন কিছুদিন, আর সেই সময় ঘটেছিল রাবণের বোন শূর্পণখার নাক কাটার ঘটনা। তো লক্ষ্মণকে বিবাহ করতে চেয়েছিল রাবণের বোন শূর্পণখা, আর সেই ঘটনায় ক্রুদ্ধ লক্ষ্মণ শূর্পণখার নাক কেটে দেন। লোকশ্রুতি নাসিক নামকরণ হয়েছে সেই সূত্রেই। সঙ্গে থাকুন, আরও অনেক কিছু জানবো নাসিক সম্পর্কে। শুনতে থাকুন সৌভিকের সঙ্গে আজকের স্পেশাল গান মুসাফিরের আড্ডা। এখন গান

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
6: Radio partner, radiobanglanet.com.
1: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk.
7: Thank you.

নাসিকের কথা নিয়ে ফিরে এলাম আমি সৌভিক, পূর্ণভূমি নাসিকের কথা শুনছি আমরা গান মুসাফিরের আড্ডায়। তো 8 কিমি দূর, বেশি নয়, এই 8 কিমি দূরে আছে পঞ্চবটির অবস্থান। পঞ্চবটি সংলগ্ন এলাকা একসময় অতীতে দণ্ডকারণ্যের অংশ ছিল। আরও 3 কিমি দূরে তপোবন, আর সেই তপোবনে সুর্পনখার নাক কাটার মডেল সংরক্ষিত রয়েছে আজও। এছাড়া রাবণের সীতাহরণ পর্বটিও মডেল আকারে বর্ণিত হয়েছে। তো বাচ্চা ছেলেমেয়েদের দল দারুণ উপভোগ করে এই তপোবনে। তপোবনে সংখ্যা দর্শনের রচয়িতা মহামুনি কপিল একসময় তপস্যা করতেন। গোদাবরীর সঙ্গমস্থল এই তপোবন। আর তাছাড়া এই স্থানে ঘটেছে অষ্টতীর্থের সমাহার। কীরকম? মহাকবি বাল্মীকি, কালিদাস, ভবভূতি এইসব মহান ব্যক্তি তাদের লেখনীতে নাসিককে উজ্জ্বল পূর্ণভূমি রূপে উল্লেখ করেছেন। জলন্ধর মুনির পত্নী বৃন্দার সাপে হরি অর্থাৎ বিষ্ণু এবং ব্রহ্ম হত্যায় সাপগ্রস্ত হর অর্থাৎ শিব ঠাকুর স্বয়ং নাসিকের পঞ্চবটির পুণ্যতোয়া গোদাবরী নদীতে স্নান করে সাপ মুক্ত হন, আর সেই জন্য নাসিকের অপর নাম হচ্ছে হরি। এর পঞ্চবটির পুণ্যতোয়া গোদাবরী নদীতে স্নান করে সাপ মুক্ত হন আর সেই জন্য নাসিকের অপর নাম হচ্ছে

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

তো ফিরে এলাম কয়েক গানের পর আবারও নাসিকের কথা নিয়ে। সত্যযুগে ঋষি গৌতম এবং তার স্ত্রী অহল্যা বসবাস করতেন এখানে। আশ্রমে চতুর্দিক পর্বতে ঘেরা থাকায় দীর্ঘদিন এই স্থানে জলের ঘাটতিও দেখা গিয়েছে। তো স্থানীয় মানুষজন ঋষিদের জীবন অতিবাহিত হতো অতি কষ্টে। তাদের এইসব দুঃখের হাত থেকে রেহাই দেওয়ার জন্য ঋষি গৌতম দীর্ঘদিন বরুণ দেবতার তপস্যা করেন। তো তপস্যায় সন্তুষ্ট বরুণ দেব আশ্রমের কাছাকাছি বিরাজ করেন। একসময় ঋষি গৌতমের শিষ্যরা জল সংক্রান্ত ঝামেলায় পড়েন। তো অন্যান্য মুনিপত্নীদের সঙ্গে মুনিপত্নী অহল্যা দেবী এই বিবাদের মীমাংসা করে দেন। কিন্তু অন্যান্য ঋষি পত্নী ঈর্ষার বশবর্তী হয়ে তাদের স্বামীদের বলেন মুনি গৌতম এবং তার স্ত্রী অহল্যা দেবীকে জব্দ করা প্রয়োজন। খ্যাতির হানি ঘটানোর জন্য তারা স্ত্রীদের প্ররোচনায় ষড়যন্ত্র শুরু করলেন। সিদ্ধ বিনায়কের পুজো করে তার কাছে বর চাইলেন যে মুনি গৌতম ও তার পত্নীকে যেন আশ্রম থেকে বিতাড়ন করা যায়। তো বিঘ্ন বিনাশক গণেশের পরামর্শ কানে তুললেন না। অন্যান্য সাধু ও মুনি ঋষি বুদ্ধিভ্রংশ ঋষিরা সেই হিতবাক্যে কান দিলেন না। ভগত্তা গণেশ চরম ফলাফল জেনেও এক রুগ্ন গুরুর রূপ ধরে গৌতমের জমির ফসল খেতে ব্যস্ত হলেন। মুনি গৌতম গরুটিকে তাড়াবার জন্য এক গাছি খড়ের সাহায্যে আঘাত করলেন। তো সামান্য আঘাতেই গরুটি মারা পড়ল গণেশের লীলায়। পূর্ব পরিকল্পনা মতো কপট মুনিরা একজোটে এসে বলতে লাগলেন গোহত্যার প্রায়শ্চিত্ত করতে হবে। মুনি গৌতম অবশ্য তাদের এদেরই পরামর্শ চাইলেন প্রতিবিধানের জন্য। কিন্তু ধূর্ততার বশবর্তী হয়ে তারা এমন সব প্রস্তাব দিল যে কোনোভাবেই সম্পূর্ণ হওয়ার নয়। প্রস্তাব করলেন যে 100 বার ব্রহ্মগিরিকে প্রদক্ষিণ করে গঙ্গাকে স্থানে এনে তার জলে স্নান সেরে 1 কোটি শিবলিঙ্গের পুজো করে পুনরায় ব্রহ্মগিরি পর্বতে 11 বার প্রদক্ষিণ করতে হবে। তো গৌতম অহল্যা শিব পুজোয় মগ্ন হলেন। ধর্মপ্রাণ মুনির পুজোয়

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম পূর্ণভূমি নাসিকের কথা নিয়ে। আর দেখতে দেখতে সময় প্রায় আমরা শেষের দিকে, তো আজকের এই শো শেষ হলে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। 4475039657122 আপনাদের কেমন লাগলো আজকের এই শো। নাসিকের আরও কিছুটা কথা বাকি আছে। বিরতির আগে যেটা বলেছিলাম যে মহাদেব অনুরোধ করলেন যে তাকে শুদ্ধ করবার প্রমাণস্বরূপ গঙ্গা বাড়ি দান করলেন। যদি প্রসন্ন দেবেশ গঙ্গাং চ দিয়তাং মম, শিব কুমণ্ডলু থেকে গঙ্গাবাড়ি মুনি গৌতমকে দান করলেন। গঙ্গা জলং তদা তত্রশ্রী রূপং আহুবত পরম, গঙ্গা নানিমূর্তি ধারণ করে আবির্ভূতা হলেন। মুনি তাকে পবিত্র করবার প্রার্থনা জানালেন। মহাদেব অনুরোধ করলেন কলির শেষ পর্যন্ত ওই স্থানেই গঙ্গাকে বিরাজ করবার জন্য। গঙ্গাও শর্ত আরোপ করলেন যে অবশ্যই তিনি থাকবেন যদি হর পার্বতী এক্ষেত্রে সেই স্থানে বিরাজ করেন। এছাড়া গঙ্গা আরও বললেন যে আমি কিন্তু শিব শরীরে মিশে থাকব জনশ্রুতি, সেই জন্যই শিবলিঙ্গ থেকে জলের ধারা আজও অব্যাহত ত্র্যম্বকেশ্বর মন্দিরে। ক্রমশ দেখা গেল একে একে ব্রহ্মা বিষ্ণু সহ সব আদি দেবতা এসে উপস্থিত হলেন এই পুণ্যস্থানে, আর সেই সব দুর্জন মুনিরাও হাজির হলেন। এসে চাক্ষুষ করলেন সব তীর্থ সর্বদেব দেবীর সমাবেশ ঘটেছে এই পুণ্যস্থানে। গঙ্গার পবিত্র বাড়ির স্পর্শে সে মৃত গাভী প্রাণ ফিরে পেল। গরুর প্রাণদান বা গোদানের জন্য নদীর নাম হলো গোদাবরী, আর গৌতম ঋষির পুণ্যফলে আবির্ভূতা বলে নদীর নাম হলো গৌতমী গঙ্গা। সেই পুণ্য দিনটি ছিল মাঘ মাসের শুক্লপক্ষের দশমী তিথি, এবং ওই সময় বৃহস্পতি সিংহ রাশিতে প্রবেশ করেছিল। তো দুষ্ট ঋষিরা গোদাবরীতে স্নান করে তাদের সঞ্চিত পাপ থেকে মুক্ত হয়েছিলেন। প্রতি দ্বাদশবর্ষের শেষে গ্রহ নক্ষত্রের এই সংযোগ ঘটে, আর তার স্মরণে মুনি ঋষিরা আসেন আর তাদের সঞ্চিত পাপ রাশির স্খলন করার জন্য। তো গৌতম মুনির প্রার্থনায় দেবাদিদেব মহাদেব ব্রহ্মা বিষ্ণুকে সাক্ষী রূপে নিয়ে পার্বতীকে সম্মুখে রেখে এই স্থানে বিরাজ করতে রাজি হলেন। ত্র্যম্বকেশ্বর ও গোদাবরী নদীর উৎপত্তির পৌরাণিক কাহিনী হল, চলার পথে গোদাবরীর প্রবাহ দেখতে গৌতম মুনি পিছনে ফিরতেই লুপ্ত হয় গোদাবরী। মুনির ইচ্ছায় বিষ্ণু সুদর্শন চক্রে পাহাড় কেটে আবার মুক্ত করেন পুণ্যতোয়া গোদাবরীকে। গঙ্গাধারে কুশাবর্তে শিবস্য ত্র্যম্বকস্য চ নিকটে কোটিতীর্থে চ স্নাতা গর্ভং ন গচ্ছতি। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। ভালো থাকবেন আর এভাবেই জুড়ে থাকবেন রেডিও বাংলানি.com এর সঙ্গে।

আমি আর আপনি বরং হারিয়েই যাই চলচ্চিত্রের মুসাফিরে। তবে হ্যাঁ, চুপকে চুপকে আনন্দ করতে করতে। গোলমাল করলে কিন্তু চলবে না, না হলে কিন্তু ভীষণ অভিমান করব। আচ্ছা, আপনি কি খেয়াল করেছেন এই আপনার সঙ্গে দুকলি কথা বলতে বলতে আমি বেশ কিছু চলচ্চিত্রের নাম উল্লেখ করেছি, খুঁজে পেলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712 তে। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রঙ বেরং শুধুমাত্র radiobanglani.com-এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, চলচ্চিত্র নিয়ে কথা বলছি মানে তার তো একটা কারণ ডেফিনেটলি আছে। আজ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা ঋষিকেশ মুখার্জির জন্মদিন। 3-4 দশকেরও বেশি সময়ব্যাপী তার কর্মজীবনে মোট 42টি চলচ্চিত্র পরিচালনা করেছেন তিনি। সবকটা চলচ্চিত্রই দারুণ সুপারহিট। ভারতের মধ্যম চলচ্চিত্রের পথপ্রদর্শক হিসেবে তিনি পরিচিত এবং ইন্ডাস্ট্রিতে তাকে ঋষিদা বলে জানতেন। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের বাংলা ইন্টারনেট রেডিও।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
1: Radio partner, radiobanglanet.com.

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আজ কথা হচ্ছে ঋষিকেশ মুখার্জিকে নিয়ে। ভারতীয় চলচ্চিত্র নির্মাতা হিসেবে তার ভূমিকা অভাবনীয়। তিনি সেন্ট্রাল বোর্ড ফিল্ম সার্টিফিকেশন অ্যান্ড ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্টের কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন। তিনি চলচ্চিত্র নির্মাতা হিসেবে প্রচুর পুরস্কার পেয়েছিলেন। ভারত সরকার তাকে 1999 সালে দাদাসাহেব ফালকে পুরস্কার এবং 2001 সালে পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত করেন। এছাড়াও এনটিআর জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি এবং আরটি ফিল্মফেয়ার পুরস্কারও জিতেছিলেন। প্রচুর আড্ডা হবে, প্রচুর গল্প হবে, তাকে নিয়ে তো বলার শেষ নেই। আপাতত গান বিরতিতে যাচ্ছি, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাঙালি ডট কমে। মন যখন নির্দেশ

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়, কথায়
0: কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

সাক্ষী থাকুক শাল অসত্য বটের পেয়াদারা, সাক্ষী থাকুক ছাতিম পলাশ বুনো ফুলের ঘ্রাণ, সাক্ষী থাকুক কাদায় আঁকা আহত এক থাবা, সাক্ষী থাকুক হাজার বছর হাওয়ার গুরুস্থান, সাক্ষী থাকুক মৃগনাভীর কস্তুরী ভোরবেলা, সাক্ষী থাকুক সাঁওতালি ক্ষোভ যক্ষ পিশাচ দল, সাক্ষী থাকুক বাদর ময়ূর উলুধ্বনির খেলা, সাক্ষী থাকুক পাতার পুরুত হোমের দাবানল।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের ওয়েবসাইট www.radiobanglanet.com, আর আমাদের ফেসবুক পেজ ফলো করতে কিন্তু ভুলবেন না, আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আজ আমরা ভাসছি চলচ্চিত্রের মুসাফিরে। আজ মুসাফিরের জন্মদিন, ঋষিকেশ মুখার্জির জন্মদিন। 1940 দশকের শেষের দিকে কলকাতা বিএনসি সরকারের নিউ থিয়েটার্সের প্রথম ক্যামেরাম্যান এবং তারপর চলচ্চিত্র সম্পাদক হিসেবে তিনি কাজ শুরু করেন। তারপর মুসাফির, আনাড়ি, অনুরাধা, আসলি নকলি, অনুপমা, নমক হারাম মিলি প্রচুর চলচ্চিত্র তিনি পরিচালনা করেছেন। তিনি একজন সম্পাদক হিসেবেও কিন্তু বেশি পপুলার ছিলেন এবং সেটাতেই বেশি প্রশংসা তিনি কুড়িয়েছিলেন। আরও অনেক ঘটনা জানবো, অনেক গল্প হবে, আড্ডা হবে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে, মন যখন নিরুদ্দেশ। এতক্ষণ কথা হচ্ছিল তার ক্যারিয়ারের দিকটা নিয়ে, মানে তিনি কি পুরস্কার পেয়েছিলেন, কী কী সিনেমা বানিয়েছিলেন, তিনি কতটা মানে আমাদের জন্য করে গেছেন এবং তার ভূমিকা চলচ্চিত্র জগতে অভাবনীয়। মানে আমি বারবার বলছি, সত্যি মানে সেই মানুষটা আমাদের জন্য অনেক কিছু উপহার দিয়ে গেছেন। কিন্তু অন্য দিকটাও যদি জানতে ইচ্ছে করে, মানে সেই মানুষটার পার্সোনাল লাইফ বা তার কী পছন্দ অপছন্দ ছিল, তিনি কিন্তু পশুপ্রেমী ছিলেন। মুম্বাই শহরের বান্দ্রায় তার নিজ বাসভবনে অনেকগুলো কুকুর ছিল এবং সেখানে একটা অদ্ভুত বিড়ালও ছিল, তার সঙ্গে যাপন করতো তারা। জীবনের শেষ পর্বে তিনি কেবল তার বাড়িতে যিনি কাজ করতেন এবং পোষা প্রাণীর সঙ্গেই ছিলেন, মানে তারা সবাই একসাথেই বাস করতেন আর কি। পরিবারের সদস্য এবং বন্ধুরা নিয়মিত তাদের দেখতে যেতেন,

সত্যি কি ভারী মিষ্টি একটা ইকুয়েশন না, মানে সবাই মিলে সুন্দর করে অত কুকুরের সাথে এবং সেই অদ্ভুত বিড়ালটার সঙ্গে তিনি থাকতেন। এবং সত্যি যারা পশু প্রেমী হয় তারা কিন্তু নিজের সন্তানের মতন তাদের লালন পালন করে। আজ আপাতত এইটুকুই, আগামীকাল আবার আসবো নতুন গল্প নিয়ে, নতুন আড্ডা নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন radiobangla.com, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও।

মোদের গরম, মোদের আশা, আমরি বাংলা ভাষা। আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলা। আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য আমরা ভাষা ব্যবহার করে থাকি। পৃথিবীতে বিভিন্ন মানুষের বিভিন্ন ভাষা, এবং সেই ভাষায় তারা কথা বলেন এবং নিজেদের ভাব প্রকাশ করেন। এই যে মনের ভাব প্রকাশ করা, তার জন্য কথা বলা, আর সেই জন্যই যে নানা রকমের ভাষা, আর সেই যে বিভিন্ন ভাষা, তার মধ্যে থেকেই উঠে আসে 10টি কমন ল্যাঙ্গুয়েজের তালিকা। বিশ্বের যে বেশিরভাগ মানুষ যেই 10টি ভাষা ব্যবহার করে থাকেন জাতীয় স্তরের যোগাযোগ রক্ষার জন্য, সেই ভাষাগুলিকে নিয়েই ভাষা বিজ্ঞানীরা 10টি ভাষার একটি তালিকা প্রকাশ করেছেন মোস্ট কমন ল্যাঙ্গুয়েজের। আর সেই তালিকায় নাম রয়েছে বাংলা ভাষার। বাঙালি হিসেবে সেটা সত্যি ভীষণ গর্বের। আমরা আজকে এই নানা রকমের ভাষা, আর তার মধ্যে অবশ্যই আমাদের সেই গর্বের ভাষা বাংলা ভাষা নিয়ে কথা বলবো। তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে। আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমাদের মনের ভাব প্রকাশের জন্য আমরা ভাষা ব্যবহার করে থাকি, আর সেখান থেকেই উঠে আসে নানা রকমের ভাষার কথা, আমাদের মাতৃভাষার কথা। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে ভাষার কথা বলছি, সমগ্র পৃথিবীতে মোট প্রচলিত ভাষার সংখ্যা কিন্তু 7,000-এরও বেশি। তবে এর মধ্যে বেশিরভাগ ভাষাই যেটা, সেটা হলো নির্দিষ্ট একটি জনগোষ্ঠী বা কোনো একটি অঞ্চলের মানুষের মধ্যেই ভাষাগুলো সীমাবদ্ধ থাকে। তবে জাতীয় স্তরের যোগাযোগ রক্ষার জন্য ব্যবহার করা হয় শুধুমাত্র কিছু সংখ্যক ভাষাকেই। বিশ্বের মোট জনসংখ্যার যে 88% মানুষ মূলত 10টি ভাষাই ব্যবহার করে থাকেন জাতীয় স্তরে যোগাযোগ রক্ষার জন্য। আর সেখান থেকেই ভাষা বিজ্ঞানীরা সবচাইতে কমন ল্যাঙ্গুয়েজের সেই 10টি ভাষার একটি তালিকা প্রকাশ করেছেন, আর সেখানেই রয়েছে বাংলা ভাষার নাম। বাঙালি হিসেবে সেটা সত্যি ভীষণ ভীষণ গর্বের। আর এই যে আমরা বাংলা ভাষার কথা বলছি, বাংলা ভাষা কিন্তু আমরা জানি যে আমাদের বাংলাদেশের সরকারি ভাষা আর পশ্চিমবঙ্গের প্রধান ভাষা। বিশ্বের প্রায় 28 কোটিরও বেশি মানুষ এই বাংলা ভাষা ব্যবহার করে থাকেন। সাহিত্য, সঙ্গীত, শিল্প সব ক্ষেত্রেই কিন্তু আমরা বাংলা ভাষার ব্যবহার দেখে থাকি। আর বাংলা ভাষার সাহিত্যে সত্যি তার যে ভূমিকা, সেটা অনস্বীকার্য। এই ভাষা নিয়ে আমাদের আরো কথা বলা বাকি আছে, তবে এখন শুনব গান, ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত কথ্য ভাষা হল ইংরেজি। বেশিরভাগ দেশেই অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করা হয় ইংরেজি ভাষাকে। জাতীয় তথা আন্তর্জাতিক স্তরের যে যোগাযোগ, সেই যোগাযোগ স্থাপনের মাধ্যম হিসেবেও ব্যবহার করা হয় ইংরেজি ভাষাকে। জাতিসংঘের অফিশিয়াল ভাষা হিসেবেও ইংরেজির ব্যবহার করা হয়। বর্তমানে বিশ্বের বেশিরভাগ মানুষের যোগাযোগ স্থাপনের যে অন্যতম মাধ্যম সেটা হল ইংরেজি ভাষা। আর এরপরেই সবচেয়ে বেশি ব্যবহৃত দ্বিতীয় কথ্য ভাষার মর্যাদা পেয়েছে ম্যান্ডারিন চাইনিজ। আজ আমরা ভাষা নিয়ে কথা বলছি, কারণ আমরা জানি যে আমাদের মনের ভাব প্রকাশের জন্য আমরা ভাষার ব্যবহার করে থাকি। আর আমাদের যোগাযোগ স্থাপনের যে মাধ্যম ভাষা, সেখানেই বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা, সেখান থেকেই যে সবচেয়ে বেশি ব্যবহৃত 10টি ভাষার তালিকা বার করেছেন ভাষা বিজ্ঞানীরা, সেখানেই কিন্তু উঠে এসেছে বাংলা ভাষার কথা। বাঙালি হিসেবে সেটা সত্যি ভীষণ ভীষণ গর্বের। আমরা আমাদের এই আজকের পপকর্নে ভাষা নিয়ে কথা বলছি, আমাদের এই বাংলা ভাষার কথা তো থাকবেই, তার সঙ্গে অন্যান্য ভাষার কথাও আমরা জানব। তবে এখন শুনব গান, ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভাষার তালিকায় প্রথম দশে নাম রয়েছে বাংলা ভাষার। বাঙালি হিসেবে সত্যি ভীষণ গর্বে। আজ আমাদের পপকর্নে আমরা ভাষা নিয়ে কথা বলছি। শুনছেন রেডিও বাংলানেট.কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। এই যে আমরা ভাষার তালিকার কথা বলছি, সমীক্ষায় দেখা গেছে যে বিশ্বের বেশিরভাগ মানুষ এই দশটি ভাষাকেই দ্বিতীয় ভাষা হিসেবে ব্যবহার করে থাকেন। মূলত যোগাযোগ স্থাপনের প্রয়োজনে তালিকায় একেবারে শীর্ষে স্থান পেয়েছে ইংরেজি ভাষা। বিশ্বের প্রায় 1.5 বিলিয়ন মানুষ যোগাযোগ স্থাপনের জন্য ইংরেজি ভাষা ব্যবহার করে থাকেন। আর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ম্যান্ডারিন চাইনিজ, এই ভাষা ব্যবহার করে থাকেন বিশ্বের প্রায় 1.1 বিলিয়ন মানুষ। তালিকায় নাম রয়েছে হিন্দি এবং বাংলা ভাষারও, যেখানে বিশ্বের প্রায় 609.1 মিলিয়ন মানুষ হিন্দি ভাষায় কথা বলেন, আর আমাদের মাতৃভাষা বাংলায় কথা বলেন 272.8 মিলিয়ন মানুষ। এছাড়াও স্প্যানিশ, উর্দু, আরবি, পর্তুগিজ, ফরাসি এবং রাশিয়ান ভাষার নাম রয়েছে এই তালিকায়। এখানে অবশ্যই স্প্যানিশ ভাষা আর আমাদের বাংলা ভাষার কথা তো বলতেই হয়, বলবো। তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর দুটো গানের ওপারে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম এ পপকর্ন অনামিকার সঙ্গে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।

ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি ভাষা নিয়ে। আমরা জানি যে আমাদের মনের ভাব প্রকাশের জন্য আমরা ভাষা ব্যবহার করে থাকি, আর সেখানেই উঠে আসে আমাদের গর্বের ভাষা বাংলা ভাষার কথা। বিশ্বের সবচাইতে জনপ্রিয় যে 10টি ভাষার তালিকা প্রকাশ পেয়েছে, আর সেখানেই প্রথম 10-এ উঠে আসে বাংলা ভাষার নাম, আমাদের গর্বের ভাষা বাংলা ভাষা। আর সেই বাংলা ভাষা ভীষণ মিষ্টি একটি ভাষা, মিষ্টত্বের কারণেই এই ভাষার জনপ্রিয়তা। বাংলা ভাষার প্রকৃত ব্যবহার অত্যন্ত শ্রুতিমধুর। এছাড়াও এই যে তালিকা, সেখানে রয়েছে স্প্যানিশ ভাষার কথা। স্প্যানিশ মূলত সুরেলা এবং রোম্যান্টিক বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত। আর ফরাসি ভাষা বিশ্বব্যাপী জনপ্রিয়তা এসেছে মূলত সাহিত্য, শিল্প, সিনেমা জগতে তার অবদানের জন্য। আর আমাদের বাংলা ভাষা সাহিত্য, সঙ্গীত, কাব্য সব ক্ষেত্রেই কিন্তু বাংলা ভাষার যে অবদান সেটা অনস্বীকার্য। বাঙালি এবং বাংলা ভাষার প্রতি আমাদের এই গর্ব চিরকাল। আজকের মতো আমাদের পপকর্ন এখানেই থামাতে হবে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিকই একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন চক

0: তের রাজা দিল বর, ভূতের রাজা দিল বর, জবর জবর দিন বর,
1: এক দুই তিন
0: জবর জবর দিন বর।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
4: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
3: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
5: Radio partner, Radio Bangla.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আরে জানতামই তো না, শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার দৌলতেই জানতে পারলাম। কি জানতে পারলাম সেটাই তো জানাবো আপনাকে। তো রেডিও বাংলানেট.com-এ শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জমে উঠতে চলেছে এমন কিছু বিষয় নিয়ে যেগুলো কি না আমরা অবগত হলাম সোশ্যাল মিডিয়ার দৌলতে। সোশ্যাল মিডিয়া এমন একটি মিডিয়া যেটা কি না ছড়িয়ে আছে এখন পৃথিবীময় এবং আমাদের প্রত্যেকের জীবনের একটি অঙ্গাঙ্গী অংশ। এটা তো এই সোশ্যাল মিডিয়ায় এরকম বেশ কিছু ঘটনা ঘটে যেগুলোর দৌলতে আমরা জানতে পারি যে এই ব্যাপারগুলো সিরিয়াসলি এক্সিস্ট করতো। তো সেরকমই কিছু কথা, সেরকমই কিছু ঘটনা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব, যেগুলো কি না অ্যাকচুয়ালি আমাদের লাইফে এসেছে সোশ্যাল মিডিয়ার দৌলতে। তো সেই নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে আজকে, কিন্তু সবই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.com।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

একটা গান গাইতে ইচ্ছে করছে। আমরা সবাই কবি, আমাদের এই কবির রাজত্বে। জানি কথাটা ভুল বললাম, মানে কথাটা তো কাজ দিয়েই যায়নি আর কি, কিন্তু ব্যাপারটা পুরোপুরি সত্যি। মানে সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন আমরা এটাই শুনতে কিংবা জানতে পারলাম যে আমরা প্রত্যেকেই অ্যাকচুয়ালি কবি। মানে যদি আপনি কোনো সোশ্যাল মিডিয়া খোলেন তাহলে দেখবেন যদি সেখানে 1000 জন ভদ্রলোক ভদ্রমহিলা থাকেন তাহলে 2000 জন তার মধ্যে কবি বেরিয়েছেন। শুনতে অদ্ভুত লাগলেও ব্যাপারটা পুরোপুরি সত্যি। মানে এত কবিতার বিস্ফোরণ কোন দিক থেকে হলো এটা জানতেই পারতাম না যদি কি না আমাদের লাইফে সোশ্যাল মিডিয়া নামক এই মিডিয়াটি এক্সিস্ট না করতো। তো রেডিও বাংলানাইট.কম-এ আজকে ইচ্ছে রানার আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে সোশ্যাল মিডিয়ার দৌলতে কিছু অদ্ভুত বিষয়ে যেগুলো আমরা জানতে পারলাম সেই নিয়ে। তো সেই নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে। একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে, সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে রানা, ওনলি অন রেডিও বাংলানাইট.কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

কিছু কথা এবং কিছু ছবি, মানে এটা অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ার দান। কথাটার ব্যাপারেই আগে বলি, কিছু কিছু অ্যাব্রিভিয়েশন যেগুলো সোশ্যাল মিডিয়ার দৌলতে একদম আকাশ ছুঁয়ে ফেলেছে। একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে, যেমন ধরুন লল, LOL, লাফিং আউট লাউড। তো এই যে ব্যাপারটা, এরকম অনেক অ্যাব্রিভিয়েশন আছে যেগুলো কিনা অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ার দৌলতেই আমাদের সামনে এসছে। আবার আরও একটা ট্রেন্ড অদ্ভুত লাগে আমার মাঝে মধ্যে, জানেন, সেটা হচ্ছে যে মানুষ যাই করেন না কেন সেটারই একটা ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেন, যেখানে যান তারই সেলফি, কিংবা কোথাও কিছু খাবার খেলেন তার সেলফি, খাবার বানালেন তার ছবি তুলে দিয়ে দিলেন। এই সমস্ত ব্যাপার স্যাপার কিন্তু আমাদের লাইফে এসেছে সোশ্যাল মিডিয়ার দৌলতেই। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে সোশ্যাল মিডিয়ার দৌলতে পাওয়া জিনিসপত্র আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করছি। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এরকমই আরও একটি জিনিস ওয়েট করবে আপনার জন্য। একটা ছোট্ট ব্রেকের উপরান্তে সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

তবে সোশ্যাল মিডিয়ার দৌলতে কিন্তু আরও একটা ব্যাপার আমাদের মাঝখানে চলে এসেছে, যেটা কি না যথেষ্ট উদ্বেগজনক, যাকে বলা হচ্ছে একাকিত্বের অন্যতম কারণ। মানুষ নিজের আশেপাশের অবস্থান সম্পর্কে অবহিত না হয়েই ডুবে রয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ফোমো বলে একটা টার্ম আছে, যেটা হলো ফিয়ার অফ মিসিং আউট, অর্থাৎ কোনো কিছু মিস হয়ে গেল কি না এই সোশ্যাল মিডিয়ায়, যেটা আমি দেখতে পারলাম না। এই ফোমো কিন্তু তাড়া করে বেড়াচ্ছে বহু মানুষকে, এবং এই ট্রেন্ডটা চলতে থাকলে কিন্তু বহু মানুষ মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়বেন। এই কথাও কিন্তু অত্যন্ত উদ্বেগজনক। এই ব্যাপারটা যত তাড়াতাড়ি সম্ভব কন্ট্রোল করা উচিত, না হলে সমূহ বিপদের সম্ভাবনা রয়েছে আমাদের গোটা সমাজের। এই কথা বলছেন বিখ্যাত মনোবিদরাও। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে ইচ্ছে নানার আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি ছিল সোশ্যাল মিডিয়ার দৌলতে পাওয়া কিছু জিনিসপত্র নিয়ে। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
0: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination with us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
0: Radio partner, radiobanglanet.com.
6: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

কিন্তু সোশ্যাল মিডিয়ার দৌলতে কিন্তু এমন একটা জিনিস আমরা পেয়েছি যেটা সত্যি এর আগে এক্সিস্ট করতো না, সেটা হলো ইমোজি। আগে হ্যাঁ ইমোজি। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছে নিচ্ছে রানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর সোশ্যাল মিডিয়ার দৌলতে পাওয়া কিছু অমূল্য ধনসম্পদ আপনার সঙ্গে শেয়ার করছি। তার মধ্যে ইমোজি কিন্তু একদম এক নম্বরেই থাকবে। 2022 খ্রিস্টাব্দে অক্সফোর্ড ইউনিভার্সিটি তাদের ওয়ার্ড অফ দ্য ইয়ার ঘোষণা করেছিলেন একটি ইমোজিকে। আগে হ্যাঁ সেই ইমোজি, যেটা কি না সোশ্যাল মিডিয়ার দৌলতেই আমাদের সামনে এসছে। ওই যে একটা হাসি কিংবা কান্নার মুখ, একদম গ্রাফিক রিপ্রেজেন্টেশন, তো সেই ইমোজি কিন্তু বর্তমানে প্রচণ্ড পরিমাণে বহুল ব্যবহৃত। ইনফ্যাক্ট বেশ কিছু সময় লোকের ইমোশনটাও অ্যাকচুয়ালি প্রকাশ পাচ্ছে ওই ইমোজির মাধ্যমেই। আর এই ইমোজিটা কিন্তু আমাদের লাইফে এসেছে বেসিক্যালি এই সোশ্যাল মিডিয়ার দৌলতেই। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে এই সোশ্যাল মিডিয়ার দৌলতে পাওয়া ধনসম্পদের কথাই আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

radiobanglani.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দরিয়া রাটা। প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু গান দরিয়া রাটা শুরু হয়েছে, কিন্তু ওই যে ছোটবেলার কিছু কথা, কিছুটা নস্টালজিয়া ফিরিয়ে আনবো আজকের আড্ডার মাধ্যমে। তাই কোথাও যাবেন না, আড্ডায় শেষ অবধি আপনাকে চাই। আর একটা ছোট্টখাটো মিউজিক্যাল ব্রেক নিয়ে ফিরছি, আড্ডায় শুনছেন রেডিও বাংলানি.com, মন যখন নিরুদ্দেশ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ মন যখন নিরুদ্দেশ।

যখনই গান্ধরিয়ার আড্ডায় কোনো ছোটোবেলার কথা বলি, তখন কিন্তু ছোটোবেলার সেই খেলার মুহূর্তটাও মনে পড়ে। ছোটোবেলায় আমরা সবাই কিন্তু মাঠে খেলতে যেতাম, ইনডোর গেমসের থেকে আউটডোর গেমসে বেশি ইন্টারেস্ট থাকতো। এখন যদিও পুরো চিত্রটাই চেঞ্জ হয়ে গেছে, কিন্তু তাও কোথাও গিয়ে সেই ছোটোবেলার ইনডোর গেমসের মধ্যে ভিডিও গেমসও ছিল। ভিডিও গেমসের ডিভাইসের কথা মনে আছে? একটা চৌকো মতো বক্সের মধ্যে একটা ছোট্ট স্ক্রিন, আর সেখানে দুটো ওই প্লেট বা হচ্ছে স্লাইড বলা যেতে পারে, সেই রকম গেম কিন্তু খেলেছি। সেটা কিন্তু একটা নেশার মতো ছিল। তো এই ভিডিও গেমসের কিছু কথা অবশ্যই তো বলবো আপনার সঙ্গে, এবং তার সাথে জড়িত আছে আমাদের ছোটোবেলার কিছু স্মৃতি, সেগুলো নিয়েও কিন্তু কথা হবে আজকের আড্ডায়।

সবাই তো ইন্ট্রোভার্ট হয় না, আবার সবাই এক্সট্রোভার্টও হয় না। ঠিক যেমন যারা এক্সট্রোভার্ট হতে পারে না তারা কিন্তু নিজের ঘরটাকেই নিজের জগৎ করে নেয়, আর ঠিক সেই জগতে থাকতে থাকতেই ইনডোর গেমস হয়ে ওঠে তাদের খুব কাছের। ঠিক সেই রকমই আমাদের মধ্যে যারা যারা বাইরে খেলতে ভালোবাসতো না তারা কিন্তু ওই ভিডিও গেমস নিয়েই সারাক্ষণ পড়ে থাকতো, আর সেই চিত্রটা কতটা গভীর হয়ে গেছে সেই ব্যাপারটা এখন আমরা বুঝতে পারি। এখন তো মানুষের কাছে শুধুমাত্র ইনডোর গেমস, ভিডিও গেমস, কম্পিউটার গেমস সমস্ত রকম আছে, এবং কিন্তু তা সত্ত্বেও সব কিছুর ঊর্ধ্বে ওই ভিডিও গেমসের যে খেলার মজাটা ছিল, বা কখনো কখনো পড়ার মাঝখানে ওই ভিডিও গেমসের ডিভাইসটা বার করে ভিডিও গেম খেলার যে মজাটা, সেটার কোনো দিনও কোনো কিছুতে পাওয়া যাবে না। কি বলেন আপনি?

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

মনে আছে ভিডিও গেমস খেলতে খেলতে একটা করে নতুন লেভেল পার হতো, এবং লেভেলগুলো যখন শেষ হতো তখন একটা করে মিউজিক হতো, সেই যে মিউজিকটা সেটা একটা খুশির মিউজিক এবং একটা রিলিফেরও মিউজিক। আবার যদি হেরে যাই তখন কিন্তু একটা আলাদা রকম মিউজিক হতো, সেটাও একটু দুঃখের। তো এই সব কিছু মিলে মিশে নস্টালজিয়া। আর এই ভিডিও গেমস খেলতে খেলতে কতজন মার খেয়েছেন বাবা মার হাতে সেটাও কিন্তু আজকে মনে পড়বে। আমার ভিডিও গেমস নিয়ে খুব যে বেশি স্মৃতি আছে তার নয়, তার কারণ হচ্ছে আমি আউটডোর গেমস খেলতে অনেক বেশি ভালোবাসতাম। কিন্তু যখন আস্তে আস্তে বড় হলাম, যখন মনে হলো যে না, আস্তে আস্তে কম্পিউটারের সাথে পরিচিত হলো বা ভিডিও গেমস সাথে পরিচয় ঘটলো, সেই সময় এটা ভালো লাগতো। কিন্তু আমার থেকে অনেক বেশি ভিডিও গেমস খেলতো আমার ভাই। তো ভাইকে দেখতাম, ও কতটা মানে বলা যেতে পারে নেশাগ্রস্ত হয়ে গেছিলো গেমসের প্রতি। তো এরকম কিছু ছোট্টখাটো ঘটনা আপনার সঙ্গে তুলে ধরছি, প্লিজ কোথাও যাবে না, আড্ডা শেষ অবধি আপনাকেই চাই।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ito Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.itoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

radiobangladesh.com এ আজকে ছোটবেলার কথা তুলছি এবং তার সাথে সাথে নস্টালজিক হয়ে পড়ছি। আজকে ভিডিও গেমস নিয়ে কথা হচ্ছে, সেই ভিডিও গেমস যেই ভিডিও গেমস এর সাথে ছোটবেলার বেশ কিছু স্মৃতি জড়িয়ে আছে, সেই ভিডিও গেমস যেটা আমাদেরকে ঘরে একা থাকতে কখনো মন খারাপ করাতো না বা আমরা কখনো দুঃখ পেতাম না, মুড অফ হতো না, সেই ভিডিও গেমস যে আমাদের মুখে হাসি ফোটাতে সাহায্য করতো, সেই সব কিছু নিয়ে আজকে আড্ডা দিলাম। কেমন লাগলো আড্ডাটা প্লিজ জানাবেন এবং তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না আমাকে www.radiobanglanet.com।

ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন শুনছেন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো সত্যযুগে স্বয়ং ব্রহ্মা যে স্থানে পদ্মাসনে বসে সৃষ্টির পরিকল্পনা করেন, আজকের আড্ডা সেই স্থান নিয়ে, পুণ্যভূমি নাসিক। হ্যাঁ, সেই সময় নাম ছিল পদ্মনগর। আজকের নাসিক শহর অবশ্য শিল্পকারখানার জন্য বিখ্যাত। এছাড়া ভারত সরকারের সিকিউরিটি প্রেসে কারেন্সি ছাপা হচ্ছে, এয়ারক্রাফ্ট কারখানাও গড়ে উঠেছে। নাসিকের সবথেকে আকর্ষণ যেটা, আঙুর চাষ। হ্যাঁ, পথের ধারে লতানো মাচার থরে থরে ঝুলন্ত আঙুর, মহারাষ্ট্রের গ্রেপ ওয়াইন ক্যাপিটাল। আর এই শহর যার পরিচয় আজ মিনি মুম্বাই রূপে। নাকি হয়তো জানেন যে নাসিকের কয়েন মিউজিয়ামটি অপর এক উল্লেখযোগ্য দ্রষ্টব্য। আরও অনেক কিছু জানবো পুণ্যভূমি নাসিক সম্পর্কে। তো কোথাও যাবেন না, জুড়ে থাকুন আর ফিরে আসছি কয়েকটি গানের পর। আজকের এই স্পেশাল আড্ডা শুধুমাত্র গান মুসাফির রেডিও বাংলাদেশ ডট কমে, নাসিকের কথা নিয়ে। এখন গান

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম শুনছেন, সঙ্গে আছি আমি সৌভিক, আর সঙ্গে আছেন আপনারা। কথা হচ্ছে পূর্ণভূমি নাসিককে নিয়ে। তো ত্র্যম্বকেশ্বর শিবলঙ্গকে ত্র্যম্বকেশ বা ত্র্যম্বক স্বামী বলেন। মন্দিরের আদল কিছুটা সোমনাথ এবং দ্বারকাধীশ মন্দিরের মতো। তো পূর্বদ্বারী মন্দির বৃষভরাজ নান্দিকেশ্বরের পশ্চিমমুখী পাথরের সুন্দর অনুমৃত মূর্তি বিরাজ করছে। গর্ভগৃহে কি জানেন, বিশাল কৌরীপট্টের মাঝ বরাবর আকারে 7-8 আঙুল উঁচু তিনটি ছোট ছোট তিনভাবে বিভক্ত জ্যোতির্লিঙ্গ, অসমান আকৃতি, তার মধ্যে থেকে জল চুইয়ে চুইয়ে পড়ছে। পুরোহিতরা বারে বারে গামছা ও ধুতি দিয়ে সেই জল মুছিয়ে দিচ্ছেন, আর এই জল সম্ভবত বাইরের কুন্ডে জমা হচ্ছে। এই শ্রদ্ধারাই নাকি ব্রহ্মগিরি পাহাড় থেকে নেমে আসা গোদাবরী নদী। বনবাসকালে শ্রীরামচন্দ্র লক্ষণ ও সীতাকে নিয়ে নাসিকের পঞ্চবটিতে বসবাস করেন কিছুদিন, আর সেই সময় ঘটেছিল রাবণের বোন শূর্পণখার নাক কাটার ঘটনা। তো লক্ষণকে বিবাহ করতে চেয়েছিল রাবণের বোন শূর্পণখা, আর সেই ঘটনায় ক্রুদ্ধ লক্ষণ শূর্পণখার নাক কেটে দেন। লোকশ্রুতি নাসিক নামকরণ হয়েছে সেই সূত্রেই। সঙ্গে থাকুন, আরও অনেক কিছু জানবো এই নাসিক সম্পর্কে। শুনতে থাকুন সৌভিকের সঙ্গে আজকের স্পেশাল গান মুসাফিরের আড্ডা। এখন গান।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদ জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcenter.co.uk.
6: Radio partner, radiobanglanet.com.
1: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

নাসিকের কথা নিয়ে ফিরে এলাম আমি সৌভিক, পূর্ণভূমি নাসিকের কথা শুনছি আমরা গান মুসাফিরের আড্ডায়। তো 8 কিমি দূর, বেশি নয়, এই 8 কিমি দূরে আছে পঞ্চবটির অবস্থান। পঞ্চবটি সংলগ্ন এলাকা একসময় অতীতে দণ্ডকারণ্যের অংশ ছিল। আরও 3 কিমি দূরে তপোবন, আর সেই তপোবনে সুর্পনখার নাক কাটার মডেল সংরক্ষিত রয়েছে আজও। এছাড়া রাবণের সীতাহরণ পর্বটিও মডেল আকারে বর্ণিত হয়েছে। তো বাচ্চা ছেলেমেয়েদের দল দারুণ উপভোগ করে এই তপোবনে। তপোবনে সংখ্যা দর্শনের রচয়িতা মহামুনি কপিল একসময় তপস্যা করতেন। গোদাবরী সঙ্গমস্থল এই তপোবন। আর তাছাড়া এই স্থানে ঘটেছে অষ্টতীর্থের সমাহার। কিরকম? মহাকবি বাল্মীকি, কালিদাস, ভবভূতি এইসব মহান ব্যক্তি তাদের লেখনীতে নাসিককে উজ্জ্বল পূর্ণভূমি রূপে উল্লেখ করেছেন। জলন্ধর মুনির পত্নী বৃন্দার সাপে হরি অর্থাৎ বিষ্ণু এবং ব্রহ্মহত্যায় সাপগ্রস্ত হর অর্থাৎ শিব ঠাকুর স্বয়ং নাসিকের পঞ্চবটির পুণ্যতোয়া গোদাবরী নদীতে স্নান করে সাপ মুক্ত হন। আর সেই জন্য নাসিকের অপর নাম হচ্ছে হরিহর ক্ষেত্র। তাই বিষ্ণু অর্থাৎ সুন্দরনারায়ণের মন্দির গড়ে উঠেছে গোদাবরী তীরে 1756 সালে। সঙ্গমস্থলে অবশ্য কৃত্রিমভাবে গোদাবরী নদীকে স্রোতশ্রেণী করা হয়েছে এবং গৌতম মুনির ইচ্ছায় গোদাবরীর মর্তে আগমন, আর সেই জন্য অপর নাম গৌতমী গঙ্গা। কোথাও যাবেন না, জুড়ে থাকুন, আবারও ফিরে আসছি কয়েকটি গানের পর পূর্ণভূমি নাসিকের কথা নিয়ে। এখন গান

তো ফিরে এলাম কয়েক গানের পর আবারও নাসিকের কথা নিয়ে। সত্যযুগে ঋষি গৌতম এবং তার স্ত্রী অহল্যা বসবাস করতেন এখানে। আশ্রমের চতুর্দিক পর্বতে ঘেরা থাকায় দীর্ঘদিন এই স্থানে জলের ঘাটতিও দেখা গিয়েছে। তো স্থানীয় মানুষের জন্য ঋষিদের জীবন অতিবাহিত হতো অতি কষ্টে। তাদের এইসব দুঃখের হাত থেকে রেহাই দেওয়ার জন্য ঋষি গৌতম দীর্ঘদিন বরুণ দেবতার তপস্যা করেন। তো তপস্যায় সন্তুষ্ট বরুণ দেব আশ্রমের কাছাকাছি বিরাজ করেন। একসময় ঋষি গৌতমের শিষ্যরা জল সংক্রান্ত ঝামেলায় পড়েন।

সাথে অন্যান্য মুনিপত্নীদের সঙ্গে। মুনিপত্নী অহল্যা দেবী এই বিবাদের মীমাংসা করে দেন, কিন্তু অন্যান্য ঋষিপত্নী ঈর্ষার বশবর্তী হয়ে তাদের স্বামীদের বলেন মুনি গৌতম এবং তার স্ত্রী অহল্যা দেবীকে জব্দ করা প্রয়োজন। খ্যাতির হানি ঘটানোর জন্য তারা স্ত্রীদের প্ররোচনায় ষড়যন্ত্র শুরু করলেন। সিদ্ধ বিনায়কের পুজো করে তার কাছে বর চাইলেন যে মুনি গৌতম ও তার পত্নীকে যেন আশ্রম থেকে বিতাড়ন করা যায়। তো বিঘ্ন বিনাশক গণেশের পরামর্শ কানে তুললেন না। অন্যান্য সাধু ও মুনি ঋষি বুদ্ধিভ্রংশ ঋষিরা সেই হিতবাক্যে কান দিলেন না। ভগবতা গণেশ চরম ফলাফল জেনেও এক রুগ্ন গরুর রূপ ধরে গৌতমের জমির ফসল খেতে ব্যস্ত হলেন। মুনি গৌতম গরুটিকে তাড়াবার জন্য এক গাছি খড়ের সাহায্যে আঘাত করলেন। তো সামান্য আঘাতেই গরুটি মারা পড়ল গণেশের লীলায়। পূর্ব পরিকল্পনা মতো কপট মুনিরা একজোটে এসে বলতে লাগলেন গোহত্যার প্রায়শ্চিত্ত করতে হবে। মুনি গৌতম অবশ্য তাদের এদেরই পরামর্শ চাইলেন প্রতিবিধানের জন্য, কিন্তু ধূর্ততার বশবর্তী হয়ে তারা এমন সব প্রস্তাব দিল যে কোনোভাবেই সম্পূর্ণ হওয়ার নয়। প্রস্তাব করলেন যে 100 বার ব্রহ্মগিরিকে প্রদক্ষিণ করে গঙ্গাকে স্থানে এনে তার জলে স্নান সেরে 1 কোটি শিবলিঙ্গের পুজো করে পুনরায় ব্রহ্মগিরি পর্বতে 11 বার প্রদক্ষিণ করতে হবে। তো গৌতম অহল্যা শিব পুজোয় মগ্ন হলেন। ধর্মপ্রাণ মুনির পুজোয় সন্তুষ্ট হয়ে মহাদেব দর্শন দিয়ে বর দিতে উদ্যোগী হলেন। মুনি গৌতম তাকে নিষ্ফলক ও নিষ্পাপ করার প্রার্থনা জানালেন, আর সেই সুযোগে দেবাদিদেব সমস্ত সত্য ঘটনা জানিয়ে দিলেন। মহাদেব মুনিকে এও জানালেন যে তুমি এতটাই নির্মল যে তোমার দর্শনেই সর্বপাপমুক্ত হয়। মুনি ঋষিদের দুরভিসন্ধি জেনেও গৌতম মুনি বললেন তারা মুনির উপকারই করেছেন, কারণ তাদের জন্যই তো তিনি মহাদেবের দর্শন পেলেন। আজ মহাদেবকে অনুরোধ করলেন যে তাকে শুদ্ধ করবার প্রমাণস্বরূপ গঙ্গাবাড়ি দান করুন। আমরা ফিরব আবারও এই কাহিনীতে, কিন্তু এখন অপেক্ষা করছে গান, সঙ্গে থাকুন।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বেল করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall, a celebration where heritage comes alive, where music touches soul and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, Radio বাংলানেট.com।
4: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
5: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
6: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
4: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম পূর্ণভূমি নাসিকের কথা নিয়ে। আর দেখতে দেখতে সময় প্রায় আমরা শেষের দিকে, তো আজকের এই শো শেষ হলে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। 4475039657 আপনাদের কেমন লাগলো আজকের এই শো। নাসিকের আরও কিছুটা কথা বাকি আছে। বিরতির আগে যেটা বলেছিলাম যে মহাদেব অনুরোধ করলেন যে তাকে শুদ্ধ করবার প্রমাণস্বরূপ গঙ্গা বাড়ি দান করলেন। যদি প্রসন্ন দেবেশ গঙ্গাং চ দিয়তাং মম। শিব কুমণ্ডলু থেকে গঙ্গাবাড়ি মুনি গৌতমকে দান করলেন। গঙ্গা জলং তদা তত্র শ্রী রূপং আহুবত পরম। গঙ্গা নানিমূর্তি ধারণ করে আবির্ভূতা হলেন। মুনি তাকে পবিত্র করবার প্রার্থনা জানালেন। মহাদেব অনুরোধ করলেন কলির শেষ পর্যন্ত ওই স্থানেই গঙ্গাকে বিরাজ করবার জন্য। গঙ্গাও শর্ত আরোপ করলেন যে অবশ্যই তিনি থাকবেন, যদি হর পার্বতী এক্ষেত্রে সেই স্থানে বিরাজ করেন। এছাড়া গঙ্গা আরও বললেন যে আমি কিন্তু শিব শরীরে মিশে থাকব, জনশ্রুতি, সেই জন্যই শিবলিঙ্গ থেকে জলের ধারা আজও অব্যাহত ত্র্যম্বকেশ্বর মন্দিরে। ক্রমশ দেখা গেল একে একে ব্রহ্মা বিষ্ণু সব সব আদি দেবতা এসে উপস্থিত হলেন এই পুণ্যস্থানে। আর সেই সব দুর্জন মুনিরাও হাজির হলেন, এসে চাক্ষুষ করলেন সব তীর্থ সর্বদেব দেবীর সমাবেশ ঘটেছে এই পুণ্যস্থানে। গঙ্গার পবিত্র বাড়ির স্পর্শে সে মৃত কাবি প্রাণ ফিরে পেল। গরুর প্রাণদান বা গোদানের জন্য নদীর নাম হলো গোদাবরী, আর গৌতম ঋষির পুণ্য ফলে আবির্ভূতা বলে নদীর নাম হলো গৌতমী গঙ্গা। সেই পুণ্য দিনটি ছিল মাঘ মাসের শুক্লপক্ষের দশমী তিথি এবং ওই সময় বৃহস্পতি সিংহ রাশিতে প্রবেশ করেছিল। তো দুষ্ট ঋষিরা গোদাবরীতে স্নান করে তাদের সঞ্চিত পাপ থেকে মুক্ত হয়েছিলেন। প্রতি দ্বাদশ বর্ষের শেষে গ্রহ নক্ষত্রের এই সংযোগ ঘটে, আর তার স্মরণে মুনি ঋষিরা আসেন আর তাদের সঞ্চিত পাপ রাশির স্খলন করার জন্য। তো গৌতম মুনির প্রার্থনায় দেবাদিদেব মহাদেব ব্রহ্মা বিষ্ণুকে সাক্ষী রূপে নিয়ে পার্বতীকে সম্মুখে রেখে এই স্থানে বিরাজ করতে রাজি হলেন। ত্র্যম্বকেশ্বর ও গোদাবরী নদীর উৎপত্তির পৌরাণিক কাহিনী হল, চলার পথে গোদাবরীর প্রবাহ দেখতে গৌতম মুনি পিছনে ফিরতেই লুপ্ত হয় গোদাবরী। মুনির ইচ্ছায় বিষ্ণু সুদর্শন চক্রে পাহাড় কেটে আবার মুক্ত করেন পুণ্যতোয়া গোদাবরীকে। গঙ্গাধারে কুশাবর্তে শিবস্য ত্র্যম্বকস্য চ নিকটে কোটিতীর্থে চ স্নাতা গর্ভং ন গচ্ছতি। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। ভালো থাকবেন আর এভাবেই জুড়ে থাকবেন রেডিও বাংলানি.com এর সঙ্গে।

আজ আমি আর আপনি বরং হারিয়েই যাই চলচ্চিত্রের মুসাফিরে। তবে হ্যাঁ, চুপকে চুপকে আনন্দ করতে করতে। গোলমাল করলে কিন্তু চলবে না, না হলে কিন্তু ভীষণ অভিমান করব। আচ্ছা, আপনি কি খেয়াল করেছেন এই আপনার সঙ্গে দুকলি কথা বলতে বলতে আমি বেশ কিছু চলচ্চিত্রের নাম উল্লেখ করেছি। খুঁজে পেলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান, +447503965712। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglanet.com-এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, চলচ্চিত্র নিয়ে কথা বলছি মানে তার তো একটা কারণ ডেফিনেটলি আছে। আজ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা ঋষিকেশ মুখার্জির জন্মদিন। 3-4 দশকেরও বেশি সময়ব্যাপী তার কর্মজীবনে মোট 42টি চলচ্চিত্র পরিচালনা করেছেন তিনি। সবকটা চলচ্চিত্রই দারুণ সুপারহিট। ভারতের মধ্যম চলচ্চিত্রের পথপ্রদর্শক হিসেবে তিনি পরিচিত এবং ইন্ডাস্ট্রিতে তাকে ঋষিদা বলে জানতেন। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানে ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের বাংলা ইন্টারনেট রেডিও।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
1: Radio partner, radiobanglanet.com.

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আজ কথা হচ্ছে ঋষিকেশ মুখার্জিকে নিয়ে। ভারতীয় চলচ্চিত্র নির্মাতা হিসেবে তার ভূমিকা অভাবনীয়। তিনি সেন্ট্রাল বোর্ড ফিল্ম সার্টিফিকেশন অ্যান্ড ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্টের কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন। তিনি চলচ্চিত্র নির্মাতা হিসেবে প্রচুর পুরস্কার পেয়েছিলেন। ভারত সরকার তাকে 1999 সালে দাদাসাহেব ফালকে পুরস্কার এবং 2001 সালে পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত করেন। এছাড়াও এনটিআর জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি এবং আরটি ফিল্মফেয়ার পুরস্কারও জিতেছিলেন। প্রচুর আড্ডা হবে, প্রচুর গল্প হবে, তাকে নিয়ে তো বলার শেষ নেই। আপাতত গান বিরতিতে যাচ্ছি, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নির্দেশ

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

সাক্ষী থাকুক শাল অসত্য বটের পেয়াদারা, সাক্ষী থাকুক ছাতিম পলাশ বুনো ফুলের ঘ্রাণ, সাক্ষী থাকুক কাদায় আঁকা আহত এক থাবা, সাক্ষী থাকুক হাজার বছর হাওয়ার গোরুস্থান, সাক্ষী থাকুক মৃগনাভীর কস্তুরী ভোরবেলা, সাক্ষী থাকুক সাঁওতালি ক্ষোভ যক্ষ পিসাজ দল, সাক্ষী থাকুক বাদর ময়ূর উলুধ্বনির খেলা, সাক্ষী থাকুক পাতার পুরুত হোমের দাবানল।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের ওয়েবসাইট www.radiobanglanet.com, আর আমাদের ফেসবুক পেজ ফলো করতে কিন্তু ভুলবেন না, আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আজ আমরা ভাসছি চলচ্চিত্রের মুসাফিরে। আজ মুসাফিরের জন্মদিন, ঋষিকেশ মুখার্জির জন্মদিন। 1940 দশকের শেষের দিকে কলকাতা বিএনসি সরকারের নিউ থিয়েটার্সের প্রথম ক্যামেরাম্যান এবং তারপর চলচ্চিত্র সম্পাদক হিসেবে তিনি কাজ শুরু করেন। তারপর মুসাফির, আনাড়ি, অনুরাধা, আসলি নকলি, অনুপমা, নমক হারাম মিলি প্রচুর চলচ্চিত্র তিনি পরিচালনা করেছেন। তিনি একজন সম্পাদক হিসেবেও কিন্তু বেশি পপুলার ছিলেন এবং সেটাতেই বেশি প্রশংসা তিনি কুড়িয়েছিলেন। আরও অনেক ঘটনা জানবো, অনেক গল্প হবে, আড্ডা হবে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, এতক্ষণ কথা হচ্ছিল তার ক্যারিয়ারের দিকটা নিয়ে, মানে তিনি কি পুরস্কার পেয়েছিলেন, কি কি সিনেমা বানিয়েছিলেন, তিনি কতটা মানে আমাদের জন্য করে গেছেন এবং তার ভূমিকা চলচ্চিত্র জগতে অভাবনীয়। মানে আমি বারবার বলছি, সত্যি মানে সেই মানুষটা আমাদের জন্য অনেক কিছু উপহার দিয়ে গেছেন। কিন্তু অন্য দিকটাও যদি জানতে ইচ্ছে করে, মানে সেই মানুষটার পার্সোনাল লাইফ বা তার কি পছন্দ অপছন্দ ছিল, তিনি কিন্তু পশুপ্রেমী ছিলেন। মুম্বাই শহরের বান্দ্রায় তার নিজ বাসভবনে অনেকগুলো কুকুর ছিল এবং সেখানে একটা অদ্ভুত বিড়ালও ছিল, তার সঙ্গে যাপন করত তারা। জীবনের শেষ পর্বে তিনি কেবল তার বাড়িতে যিনি কাজ করতেন এবং পোষা প্রাণীর সঙ্গেই ছিলেন, মানে তারা সবাই একসাথেই বাস করতেন আর কি। পরিবারের সদস্য এবং বন্ধুরা নিয়মিত তাদের দেখতে যেতেন। সত্যি কি ভারী মিষ্টি একটা ইকুয়েশন না, মানে সবাই মিলে সুন্দর করে অত কুকুরের সাথে এবং সেই অদ্ভুত বিড়ালটার সঙ্গে তিনি থাকতেন। এবং সত্যি যারা পশুপ্রেমী হয় তারা কিন্তু নিজের সন্তানের মতন তাদের লালন পালন করে। আজ আপাতত এইটুকুই, আগামীকাল আবার আসবো নতুন গল্প নিয়ে, নতুন আড্ডা নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও।

মোদের গরম, মোদের আশা, আমরি বাংলা ভাষা। আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলা। আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য আমরা ভাষা ব্যবহার করে থাকি। পৃথিবীতে বিভিন্ন মানুষের বিভিন্ন ভাষা এবং সেই ভাষায় তারা কথা বলেন এবং নিজেদের ভাব প্রকাশ করেন। এই যে মনের ভাব প্রকাশ করা, তার জন্য কথা বলা, আর সেই জন্যই যে নানা রকমের ভাষা, আর সেই যে বিভিন্ন ভাষা, তার মধ্যে থেকেই উঠে আসে 10টি কমন ল্যাঙ্গুয়েজের তালিকা। বিশ্বের যে বেশিরভাগ মানুষ যেই 10টি ভাষা ব্যবহার করে থাকেন জাতীয় স্তরের যোগাযোগ রক্ষার জন্য, সেই ভাষাগুলিকে নিয়েই ভাষা বিজ্ঞানীরা 10টি ভাষার একটি তালিকা প্রকাশ করেছেন মোস্ট কমন ল্যাঙ্গুয়েজের। আর সেই তালিকায় নাম রয়েছে বাংলা ভাষার। বাঙালি হিসেবে সেটা সত্যি ভীষণ গর্বের। আমরা আজকে এই নানা রকমের ভাষা, আর তার মধ্যে অবশ্যই আমাদের সেই গর্বের ভাষা বাংলা ভাষা নিয়ে কথা বলবো। তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে। আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে সঙ্গে থাকুন, শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমাদের মনের ভাব প্রকাশের জন্য আমরা ভাষা ব্যবহার করে থাকি, আর সেখান থেকেই উঠে আসে নানা রকমের ভাষার কথা, আমাদের মাতৃভাষার কথা। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে ভাষার কথা বলছি, সমগ্র পৃথিবীতে মোট প্রচলিত ভাষার সংখ্যা কিন্তু 7000-এরও বেশি। তবে এর মধ্যে বেশিরভাগ ভাষাই যেটা, সেটা হলো নির্দিষ্ট একটি জনগোষ্ঠী বা কোনো একটি অঞ্চলের মানুষের মধ্যেই ভাষাগুলো সীমাবদ্ধ থাকে। তবে জাতীয় স্তরের যোগাযোগ রক্ষার জন্য ব্যবহার করা হয় শুধুমাত্র কিছু সংখ্যক ভাষাকেই। বিশ্বের মোট জনসংখ্যার যে 88% মানুষ মূলত 10টি ভাষাই ব্যবহার করে থাকেন জাতীয় স্তরে যোগাযোগ রক্ষার জন্য। আর সেখান থেকেই ভাষা বিজ্ঞানীরা সবচাইতে কমন ল্যাঙ্গুয়েজের সেই 10টি ভাষার একটি তালিকা প্রকাশ করেছেন, আর সেখানেই রয়েছে বাংলা ভাষার নাম। বাঙালি হিসেবে সেটা সত্যি ভীষণ ভীষণ গর্বের। আর এই যে আমরা বাংলা ভাষার কথা বলছি, বাংলা ভাষা কিন্তু আমরা জানি যে আমাদের বাংলাদেশের সরকারি ভাষা আর পশ্চিমবঙ্গের প্রধান ভাষা। বিশ্বের প্রায় 28 কোটিরও বেশি মানুষ এই বাংলা ভাষা ব্যবহার করে থাকেন। সাহিত্য, সঙ্গীত, শিল্প সব ক্ষেত্রেই কিন্তু আমরা বাংলা ভাষার ব্যবহার দেখে থাকি। আর বাংলা ভাষার সাহিত্যে সত্যি তার যে ভূমিকা, সেটা অনস্বীকার্য। এই ভাষা নিয়ে আমাদের আরো কথা বলা বাকি আছে, তবে এখন শুনব গান, ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত কথ্য ভাষা হল ইংরেজি। বেশিরভাগ দেশেই অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করা হয় ইংরেজি ভাষাকে। জাতীয় তথা আন্তর্জাতিক স্তরের যে যোগাযোগ, সেই যোগাযোগ স্থাপনের মাধ্যম হিসেবেও ব্যবহার করা হয় ইংরেজি ভাষাকে। জাতিসংঘের অফিশিয়াল ভাষা হিসেবেও ইংরেজির ব্যবহার করা হয়। বর্তমানে বিশ্বের বেশিরভাগ মানুষের যোগাযোগ স্থাপনের যে অন্যতম মাধ্যম, সেটা হলো ইংরেজি ভাষা। আর এরপরেই সবচেয়ে বেশি ব্যবহৃত দ্বিতীয় কথ্য ভাষার মর্যাদা পেয়েছে ম্যান্ডারিন চাইনিজ। আজ আমরা ভাষা নিয়ে কথা বলছি, কারণ আমরা জানি যে আমাদের মনের ভাব প্রকাশের জন্য আমরা ভাষার ব্যবহার করে থাকি। আর আমাদের যোগাযোগ স্থাপনের যে মাধ্যম ভাষা, সেখানেই বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা, সেখান থেকেই যে সবচেয়ে বেশি ব্যবহৃত 10টি ভাষার তালিকা বার করেছেন ভাষা বিজ্ঞানীরা, সেখানেই কিন্তু উঠে এসেছে বাংলা ভাষার কথা। বাঙালি হিসেবে সেটা সত্যি ভীষণ ভীষণ গর্বের। আমরা আমাদের এই আজকের পপকর্নে ভাষা নিয়ে কথা বলছি, আমাদের এই বাংলা ভাষার কথা তো থাকবেই, তার সঙ্গে অন্যান্য ভাষার কথাও আমরা জানবো। তবে এখন শুনবো গান, ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভাষার তালিকায় প্রথম দশে নাম রয়েছে বাংলা ভাষার। বাঙালি হিসেবে সত্যি ভীষণ গর্বে। আজ আমাদের পপকর্নে আমরা ভাষা নিয়ে কথা বলছি। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। এই যে আমরা ভাষার তালিকার কথা বলছি।

যে সমীক্ষায় দেখা গেছে যে বিশ্বের বেশিরভাগ মানুষ এই 10টি ভাষাকেই দ্বিতীয় ভাষা হিসেবে ব্যবহার করে থাকেন। মূলত যোগাযোগ স্থাপনের প্রয়োজনে তালিকায় একেবারে শীর্ষে স্থান পেয়েছে ইংরেজি ভাষা। বিশ্বের প্রায় 1.5 বিলিয়ন মানুষ যোগাযোগ স্থাপনের জন্য ইংরেজি ভাষা ব্যবহার করে থাকেন। আর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ম্যান্ডারিন চাইনিজ, এই ভাষা ব্যবহার করে থাকেন বিশ্বের প্রায় 1.1 বিলিয়ন মানুষ। তালিকায় নাম রয়েছে হিন্দি এবং বাংলা ভাষারও, যেখানে বিশ্বের প্রায় 609.1 মিলিয়ন মানুষ হিন্দি ভাষায় কথা বলেন, আর আমাদের মাতৃভাষা বাংলায় কথা বলেন 272.8 মিলিয়ন মানুষ। এছাড়াও স্প্যানিশ, উর্দু, আরবি, পর্তুগিজ, ফরাসি এবং রাশিয়ান ভাষার নাম রয়েছে এই তালিকায়। এখানে অবশ্যই স্প্যানিশ ভাষা আর আমাদের বাংলা ভাষার কথা তো বলতেই হয় বলবো, তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর দুটো গানের ওপারে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com এ পপকর্ন অনামিকার সঙ্গে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।

ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি ভাষা নিয়ে। আমরা জানি যে আমাদের মনের ভাব প্রকাশের জন্য আমরা ভাষা ব্যবহার করে থাকি, আর সেখানে উঠে আসে আমাদের গর্বের ভাষা বাংলা ভাষার কথা। বিশ্বের সবচাইতে জনপ্রিয় যে 10টি ভাষার তালিকা প্রকাশ পেয়েছে, আর সেখানেই প্রথম 10-এ উঠে আসে বাংলা ভাষার নাম, আমাদের গর্বের ভাষা বাংলা ভাষা। আর সেই বাংলা ভাষা ভীষণ মিষ্টি একটি ভাষা, মিষ্টত্বের কারণেই এই ভাষার জনপ্রিয়তা। বাংলা ভাষার প্রকৃত ব্যবহার অত্যন্ত শ্রুতিমধুর। এছাড়াও এই যে তালিকা, সেখানে রয়েছে স্প্যানিশ ভাষার কথা। স্প্যানিশ মূলত সুরেলা এবং রোম্যান্টিক বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত। আর ফরাসি ভাষা বিশ্বব্যাপী জনপ্রিয়তা এসেছে মূলত সাহিত্য, শিল্প, সিনেমা জগতে তার অবদানের জন্য। আর আমাদের বাংলা ভাষা সাহিত্য, সঙ্গীত, কাব্য সব ক্ষেত্রেই কিন্তু বাংলা ভাষার যে অবদান সেটা অনস্বীকার্য। বাঙালি এবং বাংলা ভাষার প্রতি আমাদের এই গর্ব চিরকাল। আজকের মতো আমাদের পপকর্ন এখানেই থামাতে হবে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিকই একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: তেরে রাজা দিল বর, ভূতের রাজা দিল বর, জবর জবর দিন বর,
1: এক দুই তিন
0: জবর জবর দিন বর।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India,
4: live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
3: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
5: Radio partner, Radio Bangla Net.

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

আরে জানতামই তো না, শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার দৌলতেই জানতে পারলাম। কি জানতে পারলাম সেটাই তো জানাবো আপনাকে। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জমে উঠতে চলেছে এমন কিছু বিষয় নিয়ে যেগুলো কি না আমরা অবগত হলাম সোশ্যাল মিডিয়ার দৌলতে। সোশ্যাল মিডিয়া এমন একটি মিডিয়া যেটা কিনা ছড়িয়ে আছে এখন পৃথিবীময় এবং আমাদের প্রত্যেকের জীবনের একটি অঙ্গাঙ্গী অংশ। এটা তো এই সোশ্যাল মিডিয়ায় এরকম বেশ কিছু ঘটনা ঘটে যেগুলোর দৌলতে আমরা জানতে পারি যে এই ব্যাপারগুলো সিরিয়াসলি এক্সিস্ট করতো। তো সেরকমই কিছু কথা, সেরকমই কিছু ঘটনা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব, যেগুলো কি না অ্যাকচুয়ালি আমাদের লাইফে এসেছে সোশ্যাল মিডিয়ার দৌলতে। তো সেই নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে আজকে, কিন্তু সবই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

একটা গান গাইতে ইচ্ছে করছে। আমরা সবাই কবি, আমাদের এই কবির রাজত্বে। জানি কথাটা ভুল বললাম, মানে কথাটা তো কাজ দিয়েই যায়নি আর কি, কিন্তু ব্যাপারটা পুরোপুরি সত্যি। মানে সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন আমরা এটাই শুনতে কিংবা জানতে পারলাম যে আমরা প্রত্যেকেই অ্যাকচুয়ালি কবি। মানে যদি আপনি কোনো সোশ্যাল মিডিয়া খোলেন তাহলে দেখবেন, যদি সেখানে 1000 জন ভদ্রলোক ভদ্রমহিলা থাকেন তাহলে 2000 জন তার মধ্যে কবি বেরিয়েছেন। শুনতে অদ্ভুত লাগলেও ব্যাপারটা পুরোপুরি সত্যি। মানে এত কবিতার বিস্ফোরণ কোন দিক থেকে হলো এটা জানতেই পারতাম না যদি কি না আমাদের লাইফে সোশ্যাল মিডিয়া নামক এই মিডিয়াটি এক্সিস্ট না করতো। তো রেডিও বাংলানাইট.কমে আজকে ইচ্ছে রানার আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে সোশ্যাল মিডিয়ার দৌলতে কিছু অদ্ভুত বিষয়ে যেগুলো আমরা জানতে পারলাম সেই নিয়ে। তো সেই নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে রানা, ওনলি অন রেডিও বাংলানাইট.কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

কিছু কথা এবং কিছু ছবি, মানে এটা অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ার দান। কথাটার ব্যাপারেই আগে বলি, কিছু কিছু অ্যাব্রিভিয়েশন যেগুলো সোশ্যাল মিডিয়ার দৌলতে একদম আকাশ ছুঁয়ে ফেলেছে। একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে, যেমন ধরুন লল, LOL, লাফিং আউট লাউড। তো এই যে ব্যাপারটা, এরকম অনেক অ্যাব্রিভিয়েশন আছে যেগুলো কিনা অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ার দৌলতেই আমাদের সামনে এসছে। আবার আরও একটা ট্রেন্ড অদ্ভুত লাগে আমার মাঝে মধ্যে, জানেন, সেটা হচ্ছে যে মানুষ যাই করেন না কেন সেটারই একটা ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেন, যেখানে যান তারই সেলফি, কিংবা কোথাও কিছু খাবার খেলেন তার সেলফি, খাবার বানালেন তার ছবি তুলে দিয়ে দিলেন। এই সমস্ত ব্যাপার স্যাপার কিন্তু আমাদের লাইফে এসেছে সোশ্যাল মিডিয়ার দৌলতেই। তো রেডিও বাংলানেট ডট কমে আজকেই ছেড়ানার আড্ডার আসরে সোশ্যাল মিডিয়ার দৌলতে পাওয়া জিনিসপত্র আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করছি। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এরকমই আরও একটি জিনিস ওয়েট করবে আপনার জন্য। একটা ছোট্ট ব্রেকের উপরান্তে সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

তবে সোশ্যাল মিডিয়ার দৌলতে কিন্তু আরও একটা ব্যাপার আমাদের মাঝখানে চলে এসেছে, যেটা কি না যথেষ্ট উদ্বেগজনক, যাকে বলা হচ্ছে একাকিত্বের অন্যতম কারণ। মানুষ নিজের আশেপাশের অবস্থান সম্পর্কে অবহিত না হয়ে ডুবে রয়েছেন সোশ্যাল মিডিয়ায়। অন্যতম কারণ, মানুষ নিজের আশেপাশের অবস্থান সম্পর্কে অবহিত না হয়ে ডুবে রয়েছেন

উচিত, না হলে সমূহ বিপদের সম্ভাবনা রয়েছে আমাদের গোটা সমাজের। এই কথা বলছেন বিখ্যাত মনোবিদ রাও। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি ছিল সোশ্যাল মিডিয়ার দৌলতে পাওয়া কিছু জিনিসপত্র নিয়ে। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

0: আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন সাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ across India, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasa 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
6: Radio partner, radiobanglanet.com.
7: Shunchen, radiobanglanet.com. Banglar Gaan, Bangalir Pran.

কিন্তু সোশ্যাল মিডিয়ার দৌলতে কিন্তু এমন একটা জিনিস আমরা পেয়েছি যেটা সত্যি এর আগে এক্সিস্ট করতো না, সেটা হলো ইমোজি। আগে হ্যাঁ ইমোজি। তো রেডিও বাংলানে ডট কমে শুনছে নিচ্ছে রান, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর সোশ্যাল মিডিয়ার দৌলতে পাওয়া কিছু অমূল্য ধনসম্পদ আপনার সঙ্গে শেয়ার করছি। তার মধ্যে ইমোজি কিন্তু একদম এক নম্বরেই থাকবে। 2022 খ্রিস্টাব্দে অক্সফোর্ড ইউনিভার্সিটি তাদের ওয়ার্ড অফ দ্য ইয়ার ঘোষণা করেছিলেন একটি ইমোজিকে। আগে হ্যাঁ সেই ইমোজি, যেটা কি না সোশ্যাল মিডিয়ার দৌলতেই আমাদের সামনে এসছে, ওই যে একটা হাসি কিংবা কান্নার মুখ, একদম গ্রাফিক রিপ্রেজেন্টেশন। তো সেই ইমোজি কিন্তু বর্তমানে প্রচণ্ড পরিমাণে বহুল ব্যবহৃত, ইনফ্যাক্ট বেশ কিছু সময় লোকের ইমোশনটাও অ্যাকচুয়ালি প্রকাশ পাচ্ছে ওই ইমোজির মাধ্যমেই। আর এই ইমোজিটা কিন্তু আমাদের লাইফে এসেছে বেসিক্যালি এই সোশ্যাল মিডিয়ার দৌলতেই। তো রেডিও বাংলানে ডট কমে আজকে এই সোশ্যাল মিডিয়ার দৌলতে পাওয়া ধনসম্পদের কথাই আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

radiobanglani.com-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্দুরিয়া রাটা। প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু গান্দুরিয়া রাটা শুরু হয়েছে, কিন্তু ওই যে ছোটবেলার কিছু কথা, কিছুটা নস্টালজিয়া ফিরিয়ে আনবো আজকে রাটার মাধ্যমে। তাই কোথাও যাবেন না, আড্ডায় শেষ অবধি আপনাকে চাই। আর একটা ছোট্ট খাটো মিউজিক্যাল ব্রেক নিয়ে ফিরছি, আড্ডায় শুনছেন রেডিও বাংলানি.com, মন যখন নিরুদ্দেশ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

যখনই গান্ধরিয়ার আড্ডায় কোনো ছোটোবেলার কথা বলি, তখন কিন্তু ছোটোবেলার সেই খেলার মুহূর্তটাও মনে পড়ে। ছোটোবেলায় আমরা সবাই কিন্তু মাঠে খেলতে যেতাম, ইনডোর গেমসের থেকে আউটডোর গেমসে বেশি ইন্টারেস্ট থাকতো। এখন যদিও পুরো চিত্রটাই চেঞ্জ হয়ে গেছে, কিন্তু তাও কোথাও গিয়ে সেই ছোটোবেলার ইনডোর গেমসের মধ্যে ভিডিও গেমসও ছিল। ভিডিও গেমসের ডিভাইসের কথা মনে আছে? একটা চৌকো মতো বক্সের মধ্যে একটা ছোট্ট স্ক্রিন, আর সেখানে দুটো ওই প্লেট বা হচ্ছে স্লাইড বলা যেতে পারে, সেই রকম গেম কিন্তু খেলেছি। সেটা কিন্তু একটা নেশার মতো ছিল। তো এই ভিডিও গেমসের কিছু কথা অবশ্যই তো বলবো আপনার সঙ্গে, এবং তার সাথে জড়িত আছে আমাদের ছোটোবেলার কিছু স্মৃতি, সেগুলো নিয়েও কিন্তু কথা হবে আজকের আড্ডায়।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

সবাই তো ইন্ট্রোভার্ট হয় না, আবার সবাই এক্সট্রোভার্টও হয় না। ঠিক যেমন যারা এক্সট্রোভার্ট হতে পারে না তারা কিন্তু নিজের ঘরটাকেই নিজের জগৎ করে নেয়, আর ঠিক সেই জগতে থাকতে থাকতেই ইনডোর গেমস হয়ে ওঠে তাদের খুব কাছের। ঠিক সেই রকমই আমাদের মধ্যে যারা যারা বাইরে খেলতে ভালোবাসতো না তারা কিন্তু ওই ভিডিও গেমসকেই সারাক্ষণ পড়ে থাকতো, আর সেই চিত্রটা কতটা গভীর হয়ে গেছে সেই ব্যাপারটা এখন আমরা বুঝতে পারি। এখন তো মানুষের কাছে শুধুমাত্র ইনডোর গেমস, ভিডিও গেমস, কম্পিউটার গেমস সমস্ত রকম আছে, এবং কিন্তু তা সত্ত্বেও সব কিছুর ঊর্ধ্বে ওই ভিডিও গেমসের যে খেলার মজাটা ছিল, বা কখনো কখনো পড়ার মাঝখানে ওই ভিডিও গেমসের ডিভাইসটা বার করে ভিডিও গেম খেলার যে মজাটা, সেটার কোনো দিনও কোনো কিছুতে পাওয়া যাবে না। কি বলেন আপনি?

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

মনে আছে ভিডিও গেমস খেলতে খেলতে একটা করে নতুন লেভেল পার হতো, এবং লেভেলগুলো যখন শেষ হতো তখন একটা করে মিউজিক হতো, সেই যে মিউজিকটা সেটা একটা খুশির মিউজিক এবং একটা রিলিফেরও মিউজিক। আবার যদি হেরে যাই তখন কিন্তু একটা আলাদা রকম মিউজিক হতো, সেটাও একটু দুঃখের। তো এই সব কিছু মিলে মিশে নস্টালজিয়া। আর এই ভিডিও গেমস খেলতে খেলতে কতজন মার খেয়েছেন বাবা মার হাতে সেটাও কিন্তু আজকে মনে পড়বে। আমার ভিডিও গেমস নিয়ে খুব যে বেশি স্মৃতি আছে তার নয়, তার কারণ হচ্ছে আমি আউটডোর গেমস খেলতে অনেক বেশি ভালোবাসতাম। কিন্তু যখন আস্তে আস্তে বড় হলাম, যখন মনে হলো যে না, আস্তে আস্তে কম্পিউটারের সাথে পরিচিত হলো বা ভিডিও গেমস সাথে পরিচয় ঘটলো, সেই সময় এটা ভালো লাগতো। কিন্তু আমার থেকে অনেক বেশি ভিডিও গেমস খেলতো আমার ভাই। তো ভাইকে দেখতাম, ও কতটা মানে বলা যেতে পারে নেশাগ্রস্ত হয়ে গেছিলো গেমসের প্রতি। তো এরকম কিছু ছোট্টখাটো ঘটনা আপনার সঙ্গে তুলে ধরছি। প্লিজ কোথাও যাবে না, আড্ডা শেষ অবধি আপনাকেই চাই।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভায়নীর সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা কে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানি সব। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

radiobanglanei.com এ আজকে ছোটবেলার কথা তুলছি এবং তার সাথে সাথে নস্টালজিক হয়ে পড়ছি। আজকে ভিডিও গেমস নিয়ে কথা হচ্ছে, সেই ভিডিও গেমস যেই ভিডিও গেমসের সাথে ছোটবেলার বেশ কিছু স্মৃতি জড়িয়ে আছে, সেই ভিডিও গেমস যেটা আমাদেরকে ঘরে একা থাকতে কখনো মন খারাপ করাতো না বা আমরা কখনো দুঃখ পেতাম না, মুড অফ হতো না, সেই ভিডিও গেমস যে আমাদের মুখে হাসি ফোটাতে সাহায্য করতো, সেই সব কিছু নিয়ে আজকে আড্ডা দিলাম। কেমন লাগলো আড্ডাটা প্লিজ জানাবেন এবং তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না আমাকে www.radiobanglanei.com।

ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো সত্যযুগে স্বয়ং ব্রহ্মা যে স্থানে পদ্মাসনে বসে সৃষ্টির পরিকল্পনা করেন, আজকের আড্ডা সেই স্থান নিয়ে, পুণ্যভূমি নাসিক। হ্যাঁ, সেই সময় নাম ছিল পদ্মনগর। আজকের নাসিক শহর অবশ্য শিল্প কারখানার জন্য বিখ্যাত। এছাড়া ভারত সরকারের সিকিউরিটি প্রেসে কারেন্সি ছাপা হচ্ছে, এয়ারক্রাফ্ট কারখানাও গড়ে উঠেছে। নাসিকের সবথেকে আকর্ষণ যেটা, আঙুর চাষ। হ্যাঁ, পথের ধারে লতানো মাচার থরে থরে ঝুলন্ত আঙুর, মহারাষ্ট্রের গ্রেপ ওয়াইন ক্যাপিটাল। আর এই শহর যার পরিচয় আজ মিনি মুম্বাই রূপে। একই হয়তো জানেন যে নাসিকের কয়েন মিউজিয়ামটি অপর এক উল্লেখযোগ্য দ্রষ্টব্য। আরও অনেক কিছু জানবো পুণ্যভূমি নাসিক সম্পর্কে। দেখো, কোথাও যাবেন না, জুড়ে থাকুন আর ফিরে আসছি কয়েকটি গানের পর। আজকের এই স্পেশাল আড্ডা শুধুমাত্র গান মুসাফির রেডিও বাংলাদেশ ডট কমে, নাসিকের কথা নিয়ে। এখন গান

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com শুনছেন, সঙ্গে আছি আমি সৌভিক, আর সঙ্গে আছেন আপনারা। কথা হচ্ছে পূর্ণভূমি নাসিককে নিয়ে। তো ত্র্যম্বকেশ্বর শিবলিঙ্গকে ত্র্যম্বকেশ বা ত্র্যম্বক স্বামী বলেন। মন্দিরের আদল কিছুটা সোমনাথ এবং দ্বারকাধীশ মন্দিরের মতো। তো পূর্বদ্বারী মন্দির বৃষভরাজ নান্দিকেশ্বরের পশ্চিমমুখী পাথরের সুন্দর অনুমৃত মূর্তি বিরাজ করছে। গর্ভগৃহে কি জানেন, বিশাল কৌরীপট্টের মাঝ বরাবর আকারে 7-8 আঙুল উঁচু তিনটি ছোট ছোট তিনভাবে বিভক্ত জ্যোতির্লিঙ্গ, অসমান আকৃতি, তার মধ্যে থেকে জল চুইয়ে চুইয়ে পড়ছে। পুরোহিতরা বারে বারে গামছা ও ধুতি দিয়ে সেই জল মুছিয়ে দিচ্ছে, আর এই জল সম্ভবত বাইরের কুন্ডে জমা হচ্ছে। এই শ্রদ্ধারাই নাকি ব্রহ্মগিরি পাহাড় থেকে নেমে আসা গোদাবরী নদী। বনবাসকালে শ্রীরামচন্দ্র লক্ষ্মণ ও সীতাকে নিয়ে নাসিকের পঞ্চবটিতে বসবাস করেন কিছুদিন, আর সেই সময় ঘটেছিল রাবণের বোন শূর্পণখার নাক কাটার ঘটনা। তো লক্ষ্মণকে বিবাহ করতে চেয়েছিল রাবণের বোন শূর্পণখা, আর সেই ঘটনায় ক্রুদ্ধ লক্ষ্মণ শূর্পণখার নাক কেটে দেন। লোকশ্রুতি নাসিক নামকরণ হয়েছে সেই সূত্রেই। সঙ্গে থাকুন, আরও অনেক কিছু জানবো এই নাসিক সম্পর্কে। শুনতে থাকুন সৌভিকের সঙ্গে আজকের স্পেশাল গান মুসাফিরের আড্ডা। এখন গান।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall, a celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcenter.co.uk.
6: Radio partner, radiobanglanet.com.
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়নাটাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

নাসিকের কথা নিয়ে ফিরে এলাম আমি সৌভিক, পূর্ণভূমি নাসিকের কথা শুনছি আমরা গান মুসাফিরের আড্ডায়। তো 8 কিমি দূর, বেশি নয়, এই 8 কিমি দূরে আছে পঞ্চবটির অবস্থান। পঞ্চবটি সংলগ্ন এলাকা একসময় অতীতে দণ্ডকারণ্যের অংশ ছিল। আরও 3 কিমি দূরে তপোবন, আর সেই তপোবনে সুর্পনখার নাক কাটার মডেল সংরক্ষিত রয়েছে আজও। এছাড়া রাবণের সীতাহরণ পর্বটিও মডেল আকারে বর্ণিত হয়েছে। তো বাচ্চা ছেলেমেয়েদের দল দারুণ উপভোগ করে এই তপোবনে। তপোবনে সংখ্যা দর্শনের রচয়িতা মহামুনি কপিল একসময় তপস্যা করতেন। গোদাবরীর সঙ্গমস্থল এই তপোবন। আর তাছাড়া এই স্থানে ঘটেছে অষ্টতীর্থের সমাহার। কীরকম? মহাকবি বাল্মীকি, কালিদাস, ভবভূতি এইসব মহান ব্যক্তি তাদের লেখনীতে নাসিককে উজ্জ্বল পূর্ণভূমি রূপে উল্লেখ করেছেন। জলন্ধর মুনির পত্নী বৃন্দার সাপে হরি অর্থাৎ বিষ্ণু এবং ব্রহ্মহত্যায় সাপগ্রস্ত হর অর্থাৎ শিব ঠাকুর স্বয়ং নাসিকের পঞ্চবটির পুণ্যতোয়া গোদাবরী নদীতে স্নান করে সাপ মুক্ত হন। আর সেই জন্য নাসিকের অপর নাম হচ্ছে হরিহর ক্ষেত্র। তাই বিষ্ণু অর্থাৎ সুন্দরনারায়ণের মন্দির গড়ে উঠেছে গোদাবরী তীরে 1756 সালে। সঙ্গমস্থলে অবশ্য কৃত্রিমভাবে গোদাবরী নদীকে স্রোতশ্রেণী করা হয়েছে এবং গৌতম মুনির ইচ্ছায় গোদাবরীর মর্তে আগমন, আর সেই জন্য অপর নাম গৌতমী গঙ্গা। কোথাও যাবেন না, জুড়ে থাকুন, আবারও ফিরে আসছি কয়েকটি গানের পর পূর্ণভূমি নাসিকের কথা নিয়ে। এখন গান

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

তো ফিরে এলাম কয়েকটি গানের পর আবারও নাসিকের কথা নিয়ে। সত্যযুগে ঋষি গৌতম এবং তার স্ত্রী অহল্যা বসবাস করতেন এখানে। আশ্রমের চতুর্দিক পর্বতে ঘেরা থাকায় দীর্ঘদিন এই স্থানে জলের ঘাটতিও দেখা গিয়েছে। তো স্থানীয় মানুষজন ঋষিদের জীবন অতিবাহিত হতো অতি কষ্টে। তাদের এইসব দুঃখের হাত থেকে রেহাই দেওয়ার জন্য ঋষি গৌতম দীর্ঘদিন বরুণ দেবতার তপস্যা করেন। তো তপস্যায় সন্তুষ্ট বরুণ দেব আশ্রমের কাছাকাছি বিরাজ করেন। এক সময় ঋষি গৌতমের শিষ্যরা জল সংক্রান্ত ঝামেলায় পড়েন। তো অন্যান্য মুনি পত্নীদের সঙ্গে মুনিপত্নী অহল্যা দেবী এই বিবাদের মীমাংসা করে দেন। কিন্তু অন্যান্য ঋষি পত্নী ঈর্ষার বশবর্তী হয়ে তাদের স্বামীদের বলেন মুনি গৌতম এবং তার স্ত্রী অহল্যা দেবীকে জব্দ করা প্রয়োজন। খ্যাতির হানি ঘটানোর জন্য তারা স্ত্রীদের প্ররোচনায় ষড়যন্ত্র শুরু করলেন। সিদ্ধ বিনায়কের পুজো করে তার কাছে বর চাইলেন যে মুনি গৌতম ও তার পত্নীকে যেন আশ্রম থেকে বিতাড়ন করা যায়। তো বিঘ্ন বিনাশক গণেশের পরামর্শ কানে তুললেন না। অন্যান্য সাধু ও মুনি ঋষি বুদ্ধিভ্রংশ ঋষিরা সেই হিতবাক্যে কান দিলেন না। ভগবতা গণেশ চরম ফলাফল জেনেও এক রুগ্ন গরুর রূপ ধরে গৌতমের জমির ফসল খেতে ব্যস্ত হলেন। মুনি গৌতম গরুটিকে তাড়াবার জন্য এক গাছি খড়ের সাহায্যে আঘাত করলেন। তো সামান্য আঘাতেই গরুটি মারা পড়ল গণেশের লীলায়। পূর্ব পরিকল্পনা মতো কপট মুনিরা একজোটে এসে বলতে লাগলেন গোহত্যার প্রায়শ্চিত্ত করতে হবে। মুনি গৌতম অবশ্য তাদের এদেরই পরামর্শ চাইলেন প্রতিবিধানের জন্য। কিন্তু ধূর্ততার বশবর্তী হয়ে তারা এমন সব প্রস্তাব দিল যে কোনোভাবেই সম্পূর্ণ হওয়ার নয়। প্রস্তাব করলেন যে 100 বার ব্রহ্মগিরিকে প্রদক্ষিণ করে গঙ্গাকে স্থানে এনে তার জলে স্নান সেরে 1 কোটি শিবলিঙ্গের পুজো করে পুনরায় ব্রহ্মগিরি পর্বতে 11 বার প্রদক্ষিণ করতে হবে। তো গৌতম অহল্যা শিব পুজোয় মগ্ন হলেন। ধর্মপ্রাণ মুনির পুজোয় সন্তুষ্ট হয়ে মহাদেব দর্শন দিয়ে বর দিতে উদ্যোগী হলেন। মুনি গৌতম তাকে নিষ্ফলক ও নিষ্পাপ করার প্রার্থনা জানালেন। আর সেই সুযোগে দেবাদিদেব সমস্ত সত্য ঘটনা জানিয়ে দিলেন। মহাদেব মুনিকে এও জানালেন যে তুমি এতটাই নির্মল যে তোমার দর্শনেই সর্বপাপ মুক্ত হয়। মুনি ঋষিদের দুরভিসন্ধি জেনেও গৌতম মুনি বললেন তারা মুনির উপকারই করেছেন, কারণ তাদের জন্যই তো তিনি মহাদেবের দর্শন পেলেন। আজ মহাদেবকে অনুরোধ করলেন যে তাকে শুদ্ধ কর

0: পরে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভায়নীর সঙ্গে আড্ডা জাংশনে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall, a celebration where heritage comes alive, where music touches soul and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, Radio বাংলানেট.com।
4: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
5: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
6: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
4: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
7: হার

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম পূর্ণভূমি নাসিকের কথা নিয়ে। আর দেখতে দেখতে সময় প্রায় আমরা শেষের দিকে, তো আজকের এই শো শেষ হলে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। 4475039657 আপনাদের কেমন লাগলো আজকের এই শো। নাসিকের আরও কিছুটা কথা বাকি আছে। বিরতির আগে যেটা বলেছিলাম যে মহাদেব অনুরোধ করলেন যে তাকে শুদ্ধ করবার প্রমাণস্বরূপ গঙ্গা বাড়ি দান করলেন। যদি প্রসন্ন দেবেশ গঙ্গাং চ দিয়তাং মম, শিব কুমণ্ডলু থেকে গঙ্গাবাড়ি মুনি গৌতমকে দান করলেন। গঙ্গা জলং তদা তত্র শ্রী রূপং আহুবত পরম, গঙ্গা নানিমূর্তি ধারণ করে আবির্ভূতা হলেন, মুনি তাকে পবিত্র করবার প্রার্থনা জানালেন। মহাদেব অনুরোধ করলেন কলির শেষ পর্যন্ত ওই স্থানেই গঙ্গাকে বিরাজ করবার জন্য। গঙ্গাও শর্ত আরোপ করলেন যে অবশ্যই তিনি থাকবেন, যদি হর পার্বতী এক্ষেত্রে সেই স্থানে বিরাজ করেন। এছাড়া গঙ্গা আরও বললেন যে আমি কিন্তু শিব শরীরে মিশে থাকব, জনশ্রুতি, সেই জন্যই শিবলিঙ্গ থেকে জলের ধারা আজও অব্যাহত ত্র্যম্বকেশ্বর মন্দিরে। ক্রমশ দেখা গেল একে একে ব্রহ্মা বিষ্ণু সহ সব আদি দেবতা এসে উপস্থিত হলেন এই পুণ্যস্থানে, আর সেই সব দুর্জন মুনিরাও হাজির হলেন। এসে চাক্ষুষ করলেন সব তীর্থ সর্বদেব দেবীর সমাবেশ ঘটেছে এই পুণ্যস্থানে। গঙ্গার পবিত্র বাড়ির স্পর্শে সে মৃত গাবি প্রাণ ফিরে পেল। গরুর প্রাণদান বা গোদানের জন্য নদীর নাম হলো গোদাবরী, আর গৌতম ঋষির পুণ্যফলে আবির্ভূতা বলে নদীর নাম হলো গৌতমী গঙ্গা। সেই পুণ্য দিনটি ছিল মাঘ মাসের শুক্লপক্ষের দশমী তিথি এবং ওই সময় বৃহস্পতি সিংহ রাশিতে প্রবেশ করেছিল। তো দুষ্ট ঋষিরা গোদাবরীতে স্নান করে তাদের সঞ্চিত পাপ থেকে মুক্ত হয়েছিলেন। প্রতি দ্বাদশবর্ষের শেষে গ্রহ নক্ষত্রের এই সংযোগ ঘটে, আর তার স্মরণে মুনি ঋষিরা আসেন আর তাদের সঞ্চিত পাপ রাশির স্খলন করার জন্য। তো গৌতম মুনির প্রার্থনায় দেবাদিদেব মহাদেব ব্রহ্মা বিষ্ণুকে সাক্ষী রূপে নিয়ে পার্বতীকে সম্মুখে রেখে এই স্থানে বিরাজ করতে রাজি হলেন। ত্র্যম্বকেশ্বর ও গোদাবরী নদীর উৎপত্তির পৌরাণিক কাহিনী হল, চলার পথে গোদাবরীর প্রবাহ দেখতে গৌতম মুনি পিছনে ফিরতেই লুপ্ত হয় গোদাবরী। মুনির ইচ্ছায় বিষ্ণু সুদর্শন চক্রে পাহাড় কেটে আবার মুক্ত করেন পুণ্যতুয়া গোদাবরীকে। গঙ্গাধারে কুশাবর্তে শিবস্য ত্র্যম্বকস্য চ নিকটে কোটিতীর্থে চ স্নাতা গর্ভং গচ্ছতি। আজ এ পর্যন্ত, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। ভালো থাকবেন আর এভাবেই জুড়ে থাকবেন রেডিও বাংলানি.com এর সঙ্গে।

আজ আমি আর আপনি বরং হারিয়েই যাই চলচ্চিত্রের মুসাফিরে। তবে হ্যাঁ, চুপকে চুপকে আনন্দ করতে করতে। গোলমাল করলে কিন্তু চলবে না, না হলে কিন্তু ভীষণ অভিমান করব। আচ্ছা, আপনি কি খেয়াল করেছেন, এই আপনার সঙ্গে দুকলি কথা বলতে বলতে আমি বেশ কিছু চলচ্চিত্রের নাম উল্লেখ করেছি। খুঁজে পেলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান, +447503965712 তে। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট .com-এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, চলচ্চিত্র নিয়ে কথা বলছি মানে তার তো একটা কারণ ডেফিনেটলি আছে। আজ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা ঋষিকেশ মুখার্জির জন্মদিন। 3-4 দশকেরও বেশি সময়ব্যাপী তার কর্মজীবনে মোট 42টি চলচ্চিত্র পরিচালনা করেছেন তিনি। সবকটা চলচ্চিত্রই দারুণ সুপারহিট। ভারতের মধ্যম চলচ্চিত্রের পথপ্রদর্শক হিসেবে তিনি পরিচিত এবং ইন্ডাস্ট্রিতে তাকে ঋষিদা বলে জানতেন। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের বাংলা ইন্টারনেট রেডিও।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com-এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
1: Radio partner, radiobanglanet.com.

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আজ কথা হচ্ছে ঋষিকেশ মুখার্জিকে নিয়ে। ভারতীয় চলচ্চিত্র নির্মাতা হিসেবে তার ভূমিকা অভাবনীয়। তিনি সেন্ট্রাল বোর্ড ফিল্ম সার্টিফিকেশন অ্যান্ড ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্টের কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন। তিনি চলচ্চিত্র নির্মাতা হিসেবে প্রচুর পুরস্কার পেয়েছিলেন। ভারত সরকার তাকে 1999 সালে দাদাসাহেব ফালকে পুরস্কার এবং 2001 সালে পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত করেন। এছাড়াও NTR জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি এবং RT ফিল্মফেয়ার পুরস্কারও জিতেছিলেন। প্রচুর আড্ডা হবে, প্রচুর গল্প হবে, তাকে নিয়ে তো বলার শেষ নেই। আপাতত গান বিরতিতে যাচ্ছি, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাঙালি ডট কমে। মন যখন নির্দেশ

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, এতক্ষণ কথা হচ্ছিল তার ক্যারিয়ারের দিকটা নিয়ে, মানে তিনি কি পুরস্কার পেয়েছিলেন, কি কি সিনেমা বানিয়েছিলেন, তিনি কতটা মানে আমাদের জন্য করে গেছেন এবং তার ভূমিকা চলচ্চিত্র জগতে অভাবনীয়। মানে আমি বারবার বলছি, সত্যি মানে সেই মানুষটা আমাদের জন্য অনেক কিছু উপহার দিয়ে গেছেন। কিন্তু অন্য দিকটাও যদি জানতে ইচ্ছে করে, মানে সেই মানুষটার পার্সোনাল লাইফ বা তার কি পছন্দ অপছন্দ ছিল, তিনি কিন্তু পশুপ্রেমী ছিলেন। মুম্বাই শহরের বান্দ্রায় তার নিজ বাসভবনে অনেকগুলো কুকুর ছিল এবং সেখানে একটা অদ্ভুত বিড়ালও ছিল, তার সঙ্গে যাপন করত তারা। জীবনের শেষ পর্বে তিনি কেবল তার বাড়িতে যিনি কাজ করতেন এবং পোষা প্রাণীর সঙ্গেই ছিলেন, মানে তারা সবাই একসাথেই বাস করতেন আর কি। পরিবারের সদস্য এবং বন্ধুরা নিয়মিত তাদের দেখতে যেতেন। সত্যি কি ভারী মিষ্টি একটা ইকুয়েশন না, মানে সবাই মিলে সুন্দর করে অত কুকুরের সাথে এবং সেই অদ্ভুত বিড়ালটার সঙ্গে তিনি থাকতেন। এবং সত্যি যারা পশুপ্রেমী হয় তারা কিন্তু নিজের সন্তানের মতন তাদের লালন পালন করে। আজ আপাতত এইটুকুই, আগামীকাল আবার আসবো নতুন গল্প নিয়ে, নতুন আড্ডা নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম।

মোদের গরম, মোদের আশা, আমরি বাংলা ভাষা। আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলা। আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য আমরা ভাষা ব্যবহার করে থাকি। পৃথিবীতে বিভিন্ন মানুষের বিভিন্ন ভাষা এবং সেই ভাষায় তারা কথা বলেন এবং নিজেদের ভাব প্রকাশ করেন। এই যে মনের ভাব প্রকাশ করা, তার জন্য কথা বলা, আর সেই জন্যই যে নানা রকমের ভাষা, আর সেই যে বিভিন্ন ভাষা, তার মধ্যে থেকেই উঠে আসে 10টি কমন ল্যাঙ্গুয়েজের তালিকা। বিশ্বের যে বেশিরভাগ মানুষ যেই 10টি ভাষা ব্যবহার করে থাকেন জাতীয় স্তরের যোগাযোগ রক্ষার জন্য, সেই ভাষাগুলিকে নিয়েই ভাষা বিজ্ঞানীরা 10টি ভাষার একটি তালিকা প্রকাশ করেছেন মোস্ট কমন ল্যাঙ্গুয়েজের। আর সেই তালিকায় নাম রয়েছে বাংলা ভাষার। বাঙালি হিসেবে সেটা সত্যি ভীষণ গর্বের। আমরা আজকে এই নানা রকমের ভাষা, আর তার মধ্যে অবশ্যই আমাদের সেই গর্বের ভাষা বাংলা ভাষা নিয়ে কথা বলবো। তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে। আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে সঙ্গে থাকুন, শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমাদের মনের ভাব প্রকাশের জন্য আমরা ভাষা ব্যবহার করে থাকি, আর সেখান থেকেই উঠে আসে নানা রকমের ভাষার কথা, আমাদের মাতৃভাষার কথা। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে ভাষার কথা বলছি, সমগ্র পৃথিবীতে মোট প্রচলিত ভাষার সংখ্যা কিন্তু 7000-এরও বেশি। তবে এর মধ্যে বেশিরভাগ ভাষাই যেটা, সেটা হলো নির্দিষ্ট একটি জনগোষ্ঠী বা কোনো একটি অঞ্চলের মানুষের মধ্যেই ভাষাগুলো সীমাবদ্ধ থাকে। তবে জাতীয় স্তরের যোগাযোগ রক্ষার জন্য ব্যবহার করা হয় শুধুমাত্র কিছু সংখ্যক ভাষাকেই। বিশ্বের মোট জনসংখ্যার যে 88% মানুষ মূলত 10টি ভাষাই ব্যবহার করে থাকেন জাতীয় স্তরে যোগাযোগ রক্ষার জন্য। আর সেখান থেকেই ভাষা বিজ্ঞানীরা সবচাইতে কমন ল্যাঙ্গুয়েজের সেই 10টি ভাষার একটি তালিকা প্রকাশ করেছেন, আর সেখানেই রয়েছে বাংলা ভাষার নাম। বাঙালি হিসেবে সেটা সত্যি ভীষণ ভীষণ গর্বের। আর এই যে আমরা বাংলা ভাষার কথা বলছি, বাংলা ভাষা কিন্তু আমরা জানি যে আমাদের বাংলাদেশের সরকারি ভাষা আর পশ্চিমবঙ্গের প্রধান ভাষা। বিশ্বের প্রায় 28 কোটিরও বেশি মানুষ এই বাংলা ভাষা ব্যবহার করে থাকেন। সাহিত্য, সঙ্গীত, শিল্প সব ক্ষেত্রেই কিন্তু আমরা বাংলা ভাষার ব্যবহার দেখে থাকি। আর বাংলা ভাষার সাহিত্যে সত্যি তার যে ভূমিকা, সেটা অনস্বীকার্য। এই ভাষা নিয়ে আমাদের আরো কথা বলা বাকি আছে, তবে এখন শুনব গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত কথ্য ভাষা হল ইংরেজি। বেশিরভাগ দেশেই অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করা হয় ইংরেজি ভাষাকে। জাতীয় তথা আন্তর্জাতিক স্তরের যে যোগাযোগ, সেই যোগাযোগ স্থাপনের মাধ্যম হিসেবেও ব্যবহার করা হয় ইংরেজি ভাষাকে। জাতিসংঘের অফিশিয়াল ভাষা হিসেবেও ইংরেজির ব্যবহার করা হয়। বর্তমানে বিশ্বের বেশিরভাগ মানুষের যোগাযোগ স্থাপনের যে অন্যতম মাধ্যম সেটা হলো ইংরেজি ভাষা। আর এরপরেই সবচেয়ে বেশি ব্যবহৃত দ্বিতীয় কথ্য ভাষার মর্যাদা পেয়েছে ম্যান্ডারিন চাইনিজ। আজ আমরা ভাষা নিয়ে কথা বলছি, কারণ আমরা জানি যে আমাদের মনের ভাব প্রকাশের জন্য আমরা ভাষার ব্যবহার করে থাকি। আর আমাদের যোগাযোগ স্থাপনের যে মাধ্যম ভাষা, সেখানেই বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা, সেখান থেকেই যে সবচেয়ে বেশি ব্যবহৃত 10টি ভাষার তালিকা বার করেছেন ভাষা বিজ্ঞানীরা, সেখানেই কিন্তু উঠে এসেছে বাংলা ভাষার কথা। বাঙালি হিসেবে সেটা সত্যি ভীষণ ভীষণ গর্বের। আমরা আমাদের এই আজকের পপকর্নে ভাষা নিয়ে কথা বলছি, আমাদের এই বাংলা ভাষার কথা তো থাকবেই, তার সঙ্গে অন্যান্য ভাষার কথাও আমরা জানব। তবে এখন শুনবো গান, ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভাষার তালিকায় প্রথম দশে নাম রয়েছে বাংলা ভাষার। বাঙালি হিসেবে সত্যি ভীষণ গর্বে। আজ আমাদের পপকর্নে আমরা ভাষা নিয়ে কথা বলছি। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। এই যে আমরা ভাষার তালিকার কথা বলছি, সমীক্ষায় দেখা গেছে যে বিশ্বের বেশিরভাগ মানুষ এই দশটি ভাষাকেই দ্বিতীয় ভাষা হিসেবে ব্যবহার করে থাকেন। মূলত যোগাযোগ স্থাপনের প্রয়োজনে তালিকায় একেবারে শীর্ষে স্থান পেয়েছে ইংরেজি ভাষা। বিশ্বের প্রায় 1.5 বিলিয়ন মানুষ যোগাযোগ স্থাপনের জন্য ইংরেজি ভাষা ব্যবহার করে থাকেন। আর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ম্যান্ডারিন চাইনিজ, এই ভাষা ব্যবহার করে থাকেন বিশ্বের প্রায় 1.1 বিলিয়ন মানুষ। তালিকায় নাম রয়েছে হিন্দি এবং বাংলা ভাষারও, যেখানে বিশ্বের প্রায় 609.1 মিলিয়ন মানুষ হিন্দি ভাষায় কথা বলেন, আর আমাদের মাতৃভাষা বাংলায় কথা বলেন 272.8 মিলিয়ন মানুষ। এছাড়াও স্প্যানিশ, উর্দু, আরবি, পর্তুগিজ, ফরাসি এবং রাশিয়ান ভাষার নাম রয়েছে এই তালিকায়। এখানে অবশ্যই স্প্যানিশ ভাষা আর আমাদের বাংলা ভাষার কথা তো বলতেই হয়, বলবো। তবে এখন শুনব গান, ফিরে আসছি পরপর দুটো গানের ওপারে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কমে পপকর্ন অনামিকার সঙ্গে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।

ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি ভাষা নিয়ে। আমরা জানি যে আমাদের মনের ভাব প্রকাশের জন্য আমরা ভাষা ব্যবহার করে থাকি, আর সেখানেই উঠে আসে আমাদের গর্বের ভাষা বাংলা ভাষার কথা। বিশ্বের সবচাইতে জনপ্রিয় যে 10টি ভাষার তালিকা প্রকাশ পেয়েছে, আর সেখানেই প্রথম 10-এ উঠে আসে বাংলা ভাষার নাম, আমাদের গর্বের ভাষা বাংলা ভাষা। আর সেই বাংলা ভাষা ভীষণ মিষ্টি একটি ভাষা, মিষ্টত্বের কারণেই এই ভাষার জনপ্রিয়তা। বাংলা ভাষার প্রকৃত ব্যবহার অত্যন্ত শ্রুতিমধুর। এছাড়াও এই যে তালিকা, সেখানে রয়েছে স্প্যানিশ ভাষার কথা। স্প্যানিশ মূলত সুরেলা এবং রোম্যান্টিক বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত। আর ফরাসি ভাষা বিশ্বব্যাপী জনপ্রিয়তা এসেছে মূলত সাহিত্য, শিল্প, সিনেমা জগতে তার অবদানের জন্য। আর আমাদের বাংলা ভাষা সাহিত্য, সঙ্গীত, কাব্য সব ক্ষেত্রেই কিন্তু বাংলা ভাষার যে অবদান সেটা অনস্বীকার্য। বাঙালি এবং বাংলা ভাষার প্রতি আমাদের এই গর্ব চিরকাল। আজকের মতো আমাদের পপকর্ন এখানেই থামাতে হবে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামী কাল ঠিকই একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। মন যখন নিরুদ্দেশ।

0: তের রাজা দিল বর, ভূতের রাজা দিল বর, জবর জবর তিন বর,
1: এক দুই তিন,
0: জবর জবর তিন বর,
1: এক দুই তিন,
0: যা যাই পড়তে খাইতে পাহাড়ি,
1: এক নম্বর, এক

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India
3: live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
2: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
4: Radio partner, Radio Bangladesh.

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

কতজন। এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

আরে জানতামই তো না, শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার দৌলতেই জানতে পারলাম। কি জানতে পারলাম সেটাই তো জানাবো আপনাকে। তো রেডিও বাংলানাইট.কম এ শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জমে উঠতে চলেছে এমন কিছু বিষয় নিয়ে যেগুলো কি না আমরা অবগত হলাম সোশ্যাল মিডিয়ার দৌলতে। সোশ্যাল মিডিয়া এমন একটি মিডিয়া যেটা কি না ছড়িয়ে আছে এখন পৃথিবীময় এবং আমাদের প্রত্যেকের জীবনের একটি অঙ্গাঙ্গী অংশ। এটা তো এই সোশ্যাল মিডিয়ায় এরকম বেশ কিছু ঘটনা ঘটে যেগুলোর দৌলতে আমরা জানতে পারি যে এই ব্যাপারগুলো সিরিয়াসলি এক্সিস্ট করতো। তো সেরকমই কিছু কথা, সেরকমই কিছু ঘটনা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব, যেগুলো কি না অ্যাকচুয়ালি আমাদের লাইফে এসেছে সোশ্যাল মিডিয়ার দৌলতে। তো সেই নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে আজকে, কিন্তু সবই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

আপনি লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

একটা গান গাইতে ইচ্ছে করছে। আমরা সবাই কবি, আমাদের এই কবির রাজত্বে। জানি কথাটা ভুল বললাম, মানে কথাটা তো কাজ দিয়েই যায়নি আর কি, কিন্তু ব্যাপারটা পুরোপুরি সত্যি। মানে সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন আমরা এটাই শুনতে কিংবা জানতে পারলাম যে আমরা প্রত্যেকেই অ্যাকচুয়ালি কবি। মানে যদি আপনি কোনো সোশ্যাল মিডিয়া খোলেন তাহলে দেখবেন যদি সেখানে 1000 জন ভদ্রলোক ভদ্রমহিলা থাকেন তাহলে 2000 জন তার মধ্যে কবি বেরিয়েছেন। শুনতে অদ্ভুত লাগলেও ব্যাপারটা পুরোপুরি সত্যি। মানে এত কবিতার বিস্ফোরণ কোন দিক থেকে হলো এটা জানতেই পারতাম না যদি কি না আমাদের লাইফে সোশ্যাল মিডিয়া নামক এই মিডিয়াটি এক্সিস্ট না করতো। তো রেডিও বাংলানাইট.কম এ আজকে ইচ্ছে রানার আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে সোশ্যাল মিডিয়ার দৌলতে কিছু অদ্ভুত বিষয়ে যেগুলো আমরা জানতে পারলাম সেই নিয়ে। তো সেই নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে। একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে, সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে রানা, ওনলি অন রেডিও বাংলানাইট.কম।

থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

কিছু কথা এবং কিছু ছবি, মানে এটা অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ার দান। কথাটার ব্যাপারেই আগে বলি, কিছু কিছু অ্যাব্রিভিয়েশন যেগুলো সোশ্যাল মিডিয়ার দৌলতে একদম আকাশ ছুঁয়ে ফেলেছে। একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে, যেমন ধরুন লল, LOL, লাফিং আউট লাউড। তো এই যে ব্যাপারটা, এরকম অনেক অ্যাব্রিভিয়েশন আছে যেগুলো কিনা অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ার দৌলতেই আমাদের সামনে এসছে। আবার আরও একটা ট্রেন্ড অদ্ভুত লাগে আমার মাঝে মধ্যে, জানেন, সেটা হচ্ছে যে মানুষ যাই করেন না কেন সেটারই একটা ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেন, যেখানে যান তারই সেলফি, কিংবা কোথাও কিছু খাবার খেলেন তার সেলফি, খাবার বানালেন তার ছবি তুলে দিয়ে দিলেন। এই সমস্ত ব্যাপার স্যাপার কিন্তু আমাদের লাইফে এসেছে সোশ্যাল মিডিয়ার দৌলতেই। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে সোশ্যাল মিডিয়ার দৌলতে পাওয়া জিনিসপত্র আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করছি। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এরকমই আরও একটি জিনিস ওয়েট করবে আপনার জন্য। একটা ছোট্ট ব্রেকের উপরান্তে সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।